আকাশবাণী বিলোনিয়া, আজ সোমবার, তেসরা শ্রাবণ 1433 বাংলা, 20 জুলাই 2026 ইংরেজি। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 52 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া শুরু হল আমাদের আজকের অধিবেশনের প্রথম অনুষ্ঠান অমৃতবাণী। শুনবেন ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী থেকে পাঠ।
1: যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। আর তা যদি না করো, তবে তোমার চাইতে হীন আর কে? তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। খবরদার, নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারই সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো, আর অন্যের বেলায় সংসারই সাজো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো, আর পরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মরো বলো না। হাসো কিন্তু বিদ্রুপে নয়, কাঁদো কিন্তু আসক্তিতে নয়, ভালোবাসায় প্রেমে। বলো কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা গোপন রেখো না। তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় যেন ব্যক্ত না হয় নজর রেখো। সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপনভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে। অসৎ চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎচিন্তাও তেমনি উক্তরূপেই ফুটে বেরোয়। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। যত ডুববে তত বেমালুম হবে, একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না। একেরই যাতে চরম হয় তাই করো, সবগুলি পাবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না,

0: জগতে হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতুরভাবে নিয়ে যে দোষ স্বীকার করো, মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হইও না, বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হইও না, নিষ্ঠা রেখো কিন্তু গোঁড়া হইও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতিসত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তর যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। দান করো কিন্তু দীন হয়ে প্রত্যাশা না রেখে, তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতে।

এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। আজকের শিল্পী ছিলেন ভোলানাথ মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হাইউনি খরাং।

আকাশবাণী আগরতলা ফোন কাহাম যতটা নখা কাহাম ইয়াফারি তাবুক চেংজাকো তিনি নেই ফুংনি কবর পান্ধা হায়ংনি খরাং তিনি তাংশাল জুলাই তাল নি শাল নেই চি নেই না কাটে জুলাই তাল নি শাল নেই চি নেই সাই নেই চি দক তিপ্রা বিশ ইংরাজি বিশি নেই চি সা নুই চি চার তালিউ চিব্রুই রা থামচি বা তিপ্রা বিশি নরগ পান্ধা খনাওই তাঙ্গ সাসাই নুইরা দক চিচুকু গেলু হারস এবা নৈরা থামচি দক পয়েন্ট ব্রুই মিটারও তাই বাক্সাকে আওয়াই ইংরি তঙ্গ ও পান্ধা সারাসা পয়েন্ট দক মেগা হারস

0: pandani puleono khanaina layanu kokaham tinini kokaham na hachakha tripitokni bkha miri kodo tei bono kokhnarna belai kutu shian kering rok bkhano kokhnari tono tamuni henba kokhnanai bkha khawo khakchang mariwo tuini ano hakungo tonike kapra mahai bkhabo kapra buitongo abuni bagino bkhano kachang khe tonina nango bkha belai no bsate bono nugiya bkha je sathayo tongthok mano aru no thango kok khananai bkha borokno khakchakma tei tongthok ruwo bkhano tongthok riwi toni mannai borok bo khakaham khakham mani yakni yokmong mano mirik bkha kubino rutugi manya abhai bkha bai rungmung bo mani manya bkha kachang kachang unkhe se khakchungma phayo kachang kachang bkha baino borok yokmung ni lama mani mano খানাবাইকে আসিক যারা বখানতি ত্রিপিটক সামানিক হাইকে তিনি নি সালো লাইব মাওতা মুখা অবন কিছা নাইলাইয়ানে
1: আও তিনি কাশা নাংকক মানি সাল তঙ্গ আবংখা ইন্টারন্যাশনাল মুন ডে এবা হায়ুং তাল সাল তামনিংকাই 1969 বিশিও অ সালো পুইলা হাইং এবার হাসাকানি বরক তালো থাঙ্গই সগে মানে হলো পুইলা তালো ইয়াপ্রি রুবই হিমানি তে আবহাই কেন নোখা খরক নিয়র তঙ্গ খরকসা আঙ্কা নীল আর্মস্ট্রং তে খরকসা আঙ্কা এডউইন বাজ অলড্রিন বরক নপুইলা তালো সগে হিমনাই রমনো কারিব তে কেসা নাংকক মানে সাল তঙ্গা বংখা হায়ুং চেস সাল চেস থমুং অ সালো হায়ং গুণাঙ্গে এফ আই ডি ই এবার ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ও হাপাং সংসাজাক মানে সাল নগে পালে যাগ কুবনি রক নাইনা থাকাঙ্কে তঙ্গ 2017 বিশিও শ্রী রামনাথ কোবিন্দ ভারতনি খরক চিব্রে রাষ্ট্র বক্রক গ সালনো তে 1905 বিশিও ওয়েস্ট বেঙ্গলনি পুইলা যে সেকাক জাকমানি এবার পার্টিশন মানে আবন তিনি নি সালো গসিনাহারকা ভারতনি সেক্রেটারি অফ স্টেট বাই লন্ডন হাস্তেও ভাইদি আমসুক যারা খানা লাইখা লাইব মানে কগ্র
0: আংকে তাবু কিছা হুক বানি কক খানাই না লাইন গান্তিনগু মুই সংনানি বাগে নাংমানি মানি রকনি বিশিঙ্গতঙ্গ পেঁয়াজ বকাইশা পেঁয়াজ কাইনানি বাকি হা সমচুমুচুমু তাই পলি ক্লাইজাক হা বেলাই কাহাম কাইনানি সেকাং কাহাম খে হা চুয়াই হানো রফ রফ ক্লাই নানানি নাংনাই তাই অবনি লগে লগে ময় সতনি হানো সেরাই সেরাই খাই নানাংনাই তাই কম্পোস্ট ব সাপলি রেখাঙ্গে কাহাম উঙ্গ মৃত্যু নারকনা নাংনাই হাও তুই কচা খে উংলাকনি হাও মুসকি টিএসপি জিপসাম জিঙ্ক তাই বুরন সাপলি রেনানি নাংনাই হা ময়ূরি বাইখে হানো বতাং বতাং খে চুকসর সরখে বেরেম্মা স্নামনাই ফাংবসা জি নিশিমি জিবা সেন্টিমিটার হাকচাল হাকচাল খে নই নিশিমি থাম সেন্টিমিটার কুথুক খে কাইনা নাংনাই কাইমানি উল তুই খড় খরগুই রেখা হাঙ্কে বেলাই কাহামুগ জাবরা রক আচাইকে তাঙে রেনানি নাংনাই বলাই তরি ফাইকে ইয়ং দাকলাই বলাইও অব নাইনানি নাংনাই তাই ইয়ং ক্লাইমা নুখাঙ্কে হুকবা বেদেকনি আদং সংবাই সালাই নাংমানি বিথি সারনানি নাংনাই তাল থামে বা তালব্রুনি উল বলাই কর্মসায়ী ফাইকে তাই বেলাই কারাইনা নাইখানকে পেঁয়াজ বুতুই ফুইসা উইমান খাহানি সাইমান নাই মৈতু নারকনে নাংনাই পেঁয়াজ ফুইমানি উলো কাহাম খেমা ফারাননাই আবুনি উলো ন পেঁয়াজ ন হাতি বতলাং ইমান নাই ফাইদিকে তাবো খানালাইয়ানো সা খামক্রাইনি ক
1: তিনি সা খামক্র যেন খানালাইনি জাপানিজ এন্ড সিভিলিটিস নতুই অবো মূসায়া ফিয়াবা থাম্পুইনি বিশিংতুই বেমার মানমানি ককসে তামনিকে তাবো ওয়াতইনি জরা তেই ম্যালেরিয়া ডেঙ্গু রকব হাইন মানজাকনাই তঙ্গ আমবাগৈ জাপানিজ সেন্সিভালিটিস বকাইসা ভাইরাল ইনফেকশন একাবা থাম্পুইনি বিশিংতি মানজাকমানি বেমার অবো কাইসা কিউলেক্স হিনি তঙ্গ থাম্পুই নিবুমু অবো গবাংকু কামি বিশিং একাবা মহাই মাইকুল একবা বলং রগন কুসু অংজা মানজাগ থাম্পুই রক তেই তুমু বেলাই বাড়ি থাঙ্কা ইয়াকবা অ বেমার জাপানিজ এনসিফেলাইটিস মানজা খাঙ্কাই বম তম ফানো সগৈ বম তম সগিয়া হাঙ্কে আব বম তম দেরাউনাই ব্রবনাই ইয়াকবা শাক দেব দেরাউই থাঙ্গাই হেন বাকি তাবুক অ ভাইরাস একবা অ ইয়ং নি বিশ থাম্পুইনি বিশিংতি মানমানি অব থাম্পুয় সিমি বা থাকিয়া ওয়াক রগব তে অমহাইকে বলংনি টক রগব অমহাই বিশিংতি মানজাকি মানো হেঙ্কাই থুমুং খরকসা বরক মানজা খাঙ্কে আবতে খরকসানে আরো সলইয়া ফিয়াবা কামি রগ

0: 바디케 다부 곡툼 크나라야네 ভারত হাপাং বাই গোশি জাগ এ আই সি টি ই হায়াখে বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন নি বখাক্তি যে কলেজ রগ রংসিরং টংনাই রোগনি বাকি স্কলারশিপ নি বাকি কাইসা স্কিম টঙ্গ কাইনি পুইলানি অবহে সরস্বতী স্কলারশিপ অবহে বুড়ি রকনি বাকি সিমি যে BBA, BCA, EBA, BMS, Rung Sirung Tongnai Rokni Bagi, Piaba Borokni Nukungni Income, BC Bani Ajimung Rangkok Jar Rasai, EBA 8 lakh ni Bishingo Unanangai. Take a shahinke Yeshashvi Scholarship Obukinke Burite Jela Rung Sirung Tongnai Rokni Bagi. যে টেকনিক্যাল এডুকেশন নো ফার্স্ট ইয়ার ডিপ্লোমা এবা ডিগ্রি রংসিরং টংনাই রক তে সেকেন্ড ইয়ার এবা থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং নি জুদা জুদা বেদেগো রংসিরং টংনাই হায়াখেবা ডাইরেক্ট এডমিশন নাহারনাই রক ব ও স্কলারশিপ ন নাহারি মানবায়ানো আপনি বাকি বরকনি ওয়েবসাইট রাজাক্ষা https://saraswati.aicte.gov.in ও ওয়েবসাইটও কয়লাই রুই মান বাইনাই আপনি বাকি পাইথাক শালমারি রাজাক্ষা ও জুলাই তালনি শাল থামচিসা শালমারিনি বিশিঙ্গ বিস্কাং অগস্ট তালনি নিচিসানি সিমি অগস্ট তালনি শালনি চি থাম শালমারি জরা এবাকে তে অগস্তালনি শাল নিচি থাম শালমারি জরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি নিবাকি খুয়াই হাংকরনি লুয়াজিমা বাই লোক আদালত সংসাজাকা আপনি বাকি অনলাইন তে অফলাইন তে বাবাইনি বিশিং তে ন আবনি শেপ ন নাহারি মানবায়ানো হনে সাজাক্ষা অ লোক আদালত সংসাজাক মানি কক বথমাংখা লাইতে সাক্ষী গজাং দদর খলাই হাবার ন ফান রুই মাননানি নাংমানি মানথাইন রানানি অ লোক আদালত জুদা জুদা বেদেগ রকন তিয়ে মামলা নাহার জাগানো ব্যাংকিং সিভিল ক্রিমিনাল ল ফ্যামিলি ল লেবার তাই ইন্ডাস্ট্রিয়াল ল ল্যান্ড একুইজিশন অ্যান্ড রিকুইজিশন সেবুক তাই ট্রান্সফার পিটিশন আবহাই রক নিয়ে আপনি বাকি হেল্পলাইন ব খুলক জাক্ষা হেল্পলাইন নাম্বার অংখা 15100 হায়াখেবা খুয়াই হাংকরনি কোর্ট ব গরঙ্গি মাননাই আপনি বাকি ওয়েবসাইট বোর্ড জাক্ষা আবংখা https://khuaitrp.dcourts.gov.in ও ওয়েবসাইট হাবি লগ অন খাই মাননাই ও জুলাই তালনি শালনি চিনি শালমারি নিশিমি শালসনি রমুই ত্রিপুরা হাস্তিনি শিরিশিতিনি রুকজাক খাটজিতের সংযোগ জাগানো হনে ককথুম তাই হুকুমু দাগিখুং টাকনকনি বখাক্তি কাইসা কবক মঙ্গ সাকলাই জাক্ষা আবো উংনাই খুয়াই নাকারদি খয়ের পুর
1: হানি আফাব তঙ্গ মাইকে কাইসা এডমিশন নি বাকে সাকলাই মো অব ত্রিপুরা ইউনিভার্সিটি বাই ঘবজাক ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল কালচার অর ডিগ্রি তে ডিপ্লোমা নি কোর্স বখলাই মানাই ডিগ্রি নি বাকে আন্ডার গ্রাজুয়েট বিশিক থাম ডিপ্লোমা নি বাকে বিশিক থাম অব ট্রাইবাল ফোক মিউজিক অর ট্রাইবাল ফোক সং তে ক্লাসিক্যাল তঙ্গ তে মসামঙ্গ ট্রাইবাল ফোক ডান্স মণিপুরী কথাক ভারতনাট্যম তঙ্গ তে তামমঙ্গ ফোক ইনস্ট্রুমেন্টস তে তবলা অর বিশিক থাম যে ক্লাস টুয়েলভ পাস খাইজাক রক নাহারিমানো ডিপ্লোমা নিবাগি বিশিক থাম তে মাধ্যমিক পাস খাইজাকব নাহারমানো তে অর তাম বগাইন রক তামনি বগাই অর থাঙ্গি মানেগ এডমিশন নাহারকাঙ্গে চানো হামাকে অর স্মার্ট ক্লাসরুম তে কতাল যুগনি মিউজিক ইনস্ট্রুমেন্ট রক তঙ্গ থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ব খাই নাই কম্পিউটার সার্টিফিকেট কোর্স বি তাল থাম তে তাল দক নিব মানি মাননাই লাইব্রেরিনি ফেসিলিটিস তঙ্গ পোস্ট মেট্রিক স্কলারশিপ ও তঙ্গ কাই নাংকাই ফাদার নি স্টেট রগব স্টাডি টোর নি বাগে লাংজাক নাই সোলো তে গ্রুপ পারফরমেন্স ব নি ব শেপ মাননাই তে ফোক মিউজিক রগ ওয়ার্কশপ খাইজাক নাই তে অর কইব্লাই রে না নি বাগে জুলাই তাল তিনি নৈচি সালমারি নিশিমি জুলাই তালনি পাইথাক থামচি বা সালমারি জরা তংনাই তে অর সাইজাক না এবার সিলেকশন নি সালমারি তংনাই অগস্ট তালনি থাম সালমারি ও তে ফাইনাল লিস্ট ফুনুকজাক নাই অগস্ট তালনি দক সালমারি ও গাই এডমিশন নি সালমারি এংনাই অগস্ট তালনি স্নি সালমারি নিশিমি চিব্রে সালমারি জরা তে অর কয়ব্লাই নারানি বগৈ তঙ্গ সুপারি বাগাননি দশরথ ভবন কমপ্লেক্স আর ফুংনি দাম চিতামানি সিমি শারিকনি দাম বা জরা নাহি মানে একেবারে অনলাইনও বনাহারি মানো বরকনি অনলাইন ওয়েবসাইট ইংখা www.trci.tripura.government.in
0: অগস্ট তালনি পুইলা শালমারি নিশিমি হাক্তর নি কুবুন হাস্তে রক বাই বাকসানো ত্রিপুরা হাস্তে ও ব হাইন সেন্সাস নি সামুং চেংজাগানো ও সামুঙ্গ নৈশাই নুইচি দক ইংরাজি বিশিনি অগস্ট তালনি শাল থামচি শালমারি নিশিমি থাকজাগানো আপনি শাল সাই সেকাং ও জুলাই তালনি শাল থামচি সা শালমারি জরা অঙ্গানো শাক পাই থাং লেখামু অজরা ও অনলাইন পোর্টাল নি বিশিংতে ব শাক বাই থাং নুখুঙ্গ খরক বুসক তং আবরক বক্সাউই এবা তিসাউই মানবায়ানো অজরা রগ অজরা নগ নগ যে সেন্সাস খাইনাই রক থাঙিয়াশিনি সেকাং ন শাক বাই থাং ব মূ তিসাশগুই তঙি মানানো পোর্টাল খা hec.census.gov.in ও পোর্টাল হাবুই নুখুংনি মূ তিসাশগুই তনি মানা গাই তাবুক সেবুক বরকলাংমানি ক কিসা খানা
1: আরে সেবুগ বরক লাংমানীয় তিনি দঙ্গ পুইলা ও রেলওয়ে রেলওয়ে ও অর বুক চাহুক থাই সেকশন কন্ট্রোলার তে উমর নাই থাম নৈচি নিশিমি থামচি থাম উমর জরা রংটংনা নাই যে সিইএন হাফাং নি বিশিংটি গ সিজাক এবার সিনি মানজাক তে অর বুক চাহুক থাই দঙ্গ সারা চিজুকু বুক চাহুক থাই অব অ জুলাই তালনি বিশি বালুয়া খ জুলাই তালনি বাচি চি চিবা নাকি চিবা শালমারি নিশিমি চেঙ্গি নাই অগস্ট তালনি চিব্রে শালমারি জরা তংনাই তে বরকনি অনলাইননি ওয়েবসাইটটি ব নরক নাহারি মানো কয়ব্লাই রক অবংখা https://www.rrbapply.government.in মাইকে তঙ্গ তে কেসা অংখা অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিস হাপাং বাই খবজা খাই অর যে বিশিক রমদি চি বা তাল নিবাগই জুদা জুদা ডিপার্টমেন্ট অর রৌই মাননাই অর কাই থাম কাইব্রী নাকি কাইব্রী নি বুক চাচুক থাই তঙ্গ কাইসংখ্যা কম্পিউটার প্রোগ্রামার অর কাইনি বুক চাচুক থাই তঙ্গ তে কুক কাম অ্যাটেন্ডেন্ট মাইমু সংনাই তে কবুনি সামগ চুবাচু রেনাই অর কাইচার বুক চাচুক থাই তঙ্গ হোস্টেল সুইপার ইয়াখাবা হোস্টেল নি নক ফারনাই অর কাইনি বুক চাচুক থাই তঙ্গ সুইপার অবখাই ফাতার রমদি লামারগ নক ফারনাই rok engka kai ni buk chachu thai engkai o kai brei buk chachu thai ni no umor engna nagnai brei chi umor te stsc te ph category strong ni bagai hinkai bisik ba khai klai jak tongnai engke obo department engkha college of veterinary science te animal husbandry oro o july talni chiba salmari ni simi chengmani obo tongnai o july talni no te salnai abongkha nei chi nei salmari jora te borokni official website ba thanginai nai mano oro borni website engkha https://sofed.tripura.in pari tag nabar tibar ni ko khana lai nai tini nabar tibar saklai jaka haina hai chumui kobol jak tong nai te baksha baksha am chai rago wati kisa yakabak bang bai ferang ko gai wai mano sakani tong mari tong nai thamchi sha point Bray degree Celsius, the Chang Maritonga, Nichiba, degree Celsius, the Nobarti, Gunishibuk Maritongo, Shakawo, Chuku, G, Tham, Percent, the Kamawo, Dog G, Sni, Percent, Tabuk, Omolni, Wati, Shuzaka, Dog G, Dog, Millimeter.
0: I get Tabu Paitago, the Sapunkanalayanu, Thormo Joron, Jomatianikorango.

0: আশোক জরা ধর্মচরণ জমাতে আনি খরাঙ্গ রেচাপমুং খানার জাখা তিনি নি পান্দানো কমথেঙ্কা আং শর্মিলা দেববর্মা তাই খাকচাংটি দেববর্মা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা চিনি তিনি নি ফুং জরা
1: আজ সকালে 7:25 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 7:45 আজকে শিল্পী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। সকাল 8:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত। 8:15 শুনবেন প্রথমেই আজকের কবিতা। আজ কবিতা পাঠ করে শোনাবে বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা মজুমদার। এরপরই থাকছে দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম। সকাল 8:30 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা এবং গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় ঝিন্টুশীল নন্দী এবং তার দল। সকাল 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 10:30 শুনবেন আজ সারদবাদন শিল্পী আলাউদ্দিন খাঁ সাহেব। সকাল 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। দুপুর 2:00 মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। 2:15 শুনবেন সেজুতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান। আমি নারী অনুষ্ঠান 2:30 শুনবেন সুর মালিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। দুপুর 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 3:05 থাকছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। জীবনের গল্প 5:10 আজকের অতিথি প্রশান্ত মজুমদার, মাল্টিপারপাস ওয়ার্কার, জোলাইবাড়ি কমিউনিটি হেলথ সেন্টার। এরপরে শুনবেন অবকাশ অঞ্জনী অনুষ্ঠানটি। 5:45 লোকসঙ্গীত অনুষ্ঠানে থাকছে লোকগীতি। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6:00। 6:30 খেতে খামারে পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান সন্ধ্যে 7:05। আজকের বিষয় পুষ্প আনিতে শিবের কমল বনে গমন। পরিবেশনায় ঝিন্টুশীল নন্দী এবং তার দল। রাত 8:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে মনোরঞ্জনী অনুষ্ঠানটি। জানা অজানা অনুষ্ঠান রাত 8:30। আজকের বিষয় এ মাসের বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালাম। উপস্থিত থাকবেন তীর্থপ্রতিম মহাজন। রাত 9:00 5:00 অনুষ্ঠানে শুনবেন বাংলা গান। 9:30 শুনবেন মাঠে ময়দানে অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে, আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই আজকের দিনের ইতিহাস। আজ 20 জুলাই 2026 ইংরেজি। ঠিক আজকের এই দিনে 1905 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বঙ্গভঙ্গ আইন অনুমোদন পায়। সাল 1947, মোহাম্মদ নাসিরুদ্দিনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগম প্রকাশিত হয়। 1954 সালের ঠিক আজকের এদিনই জেনেভায় ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়। আজকের এদিনে 1969 সালে চাঁদে প্রথম পা রাখেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন। অ্যাপোলো 11 মহাকাশযানের এই অভিযানের মধ্য দিয়ে মানব ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। জানব এবারে আজকের এই দিনে জন্মগ্রহণকারী কিছু উল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে। সাল 1822, গ্রেগর ম্যান্ডেল, যাকে বংশগতির জনক বলা হয়, জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। সালটা ছিল 1822। আজকের এই দিনে অর্থাৎ 20 জুলাই তারিখে এডমন্ড হিলারি তেনজিং নোরোগের সাথে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম অভিযাত্রী জন্মগ্রহণ করেন আজকের এই দিনে 1919 সালে। 1950 সালে ঠিক এই দিনেই নাসিরুদ্দিন শাহ, ভারতের প্রখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, জন্মগ্রহণ করেন। 1950 সালের

চলে যাব আজ সকালে অনুষ্ঠানের অন্যান্য পর্বে। আজ আন্তর্জাতিক চন্দ্র দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ 2021 সালে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক 76/76 প্রস্তাবে আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসাবে 20 জুলাই তারিখটিকে ঘোষণা করে। এটি জাতিসংঘ মনোনীত একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর আজকের এই দিনে পালিত হয়ে আসছে। 1969 সালের ঠিক এই দিনেই অ্যাপেলো 11 অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। 1969 সালে অ্যাপেলো 11 চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদে মানুষের প্রথম অবতরণের বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক চন্দ্র দিবস পালন করা হয়। এই উদযাপনে চাঁদ অনুসন্ধানে সমস্ত দেশের অর্জনগুলি বিবেচনা করা হয় এবং উপযুক্ত চাঁদ অনুসন্ধান এবং ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।

আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও AIR হল ভারতের জাতীয় বেতার সম্প্রচার মাধ্যম। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রসার ভারতীর একটি প্রধান শাখা এটি। 1936 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম বেতার নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম, যা 23টি ভাষা এবং 179টি উপভাষায় প্রায় সমগ্র ভারতের 99% বেশি মানুষের কাছে পৌঁছে যায়। 1930 সালে এটি ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামে চালু হয় এবং 1936 সালের 19 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া রেডিও নামে নাম ধারণ করে। 1957 সালে এর নামকরণ করা হয় আকাশবাণী, যার মূল লক্ষ্য হল বহুজন হিতায় বহুজন সুখায়। দেশজুড়ে কয়েকশো সম্প্রচার কেন্দ্র এবং বিভিন্ন FM চ্যানেলের মাধ্যমে খবর, শিক্ষা, কৃষিভিত্তিক অনুষ্ঠান, বিনোদন এবং সঙ্গীত প্রচার করা হয়ে থাকে আকাশবাণীর মাধ্যমে। এছাড়া বিবিধ ভারতী পরিষেবার মাধ্যমে দেশজুড়ে জনপ্রিয় চলচ্চিত্র, সঙ্গীত এবং অন্যান্য অনুষ্ঠানও পরিবেশন করা হচ্ছে। শুনলেন আকাশবাণী সম্পর্কে কিছু কথা।

এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান অনেকের বর্ষা দিনের সঙ্গী। শুনলেন আজ সকালে অনুষ্ঠানে গানটি, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য।

একটি গণবিজ্ঞপ্তি। সুধী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহ তালিকা এবং গৃহ গণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা আগামী 17 জুলাই থেকে শুরু হয়েছে, চলবে 31 জুলাই 2026 পর্যন্ত।

দেশ এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গৃহতালিকা এবং গৃহ গণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমেরেশন করিতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপন রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিকদের জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। শুনলেন বিজ্ঞপ্তিটি। আজ সকালে অনুষ্ঠানের একটি পর্ব রয়েছে মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কে।

অনেকেই মনে করেন শিশুর জন্মের পরই তার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, তবে সেটা ঠিক নয়। জন্মের আগে থেকে শিশুর যত্ন নেওয়া শুরু করা উচিত। তাহলে জন্মের আগে কিভাবে শিশুর যত্ন নেওয়া সম্ভব প্রশ্ন জাগতেই পারে। আসছি সেই প্রসঙ্গে। অন্তঃসত্ত্বা থাকাকালীন গর্ভস্থ সন্তানের যত্ন শুরু করা দরকার। গর্ভাবস্থায় 12 সপ্তাহের মাথায় ধনুষ্টঙ্কারের টিকা নিতে হবে। গর্ভবতী মায়ের নিয়মিত ওজন নিতে হবে, যাতে মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা বোঝা যায়। 14 সপ্তাহের পরে আরও একটি টিকা নেওয়া দরকার। যেসব পরিবারে জন্ডিস এবং বংশগত রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, অর্থাৎ যেসব অসুখ গর্ভবতীকে প্রভাবিত করতে পারে, সেগুলি থেকে হবু মা এবং শিশুকে দূরে রাখার যাবতীয় ব্যবস্থা নেওয়া দরকার। হেপাটাইটিস বি আর এইচ নেগেটিভ থাকলে পরীক্ষা করিয়ে সেগুলির প্রতিষেধক নিতে হবে। শিশুর স্বাস্থ্যের হাল হাকিকত সম্পর্কে জানতে যেসব পরীক্ষা সহায়ক এবং মায়ের রক্ত পরীক্ষার মাধ্যমে সেগুলিও করিয়ে নিতে হবে। শুধু তাই নয়, গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে সেদিকেও সমানভাবে নজর দেওয়া জরুরি। যে কোনো ধরনের মানসিক অশান্তি, দুশ্চিন্তা বা টেনশন শিশুর পক্ষে ক্ষতিকারক। শিশুর জন্মের পরে পরই কী ধরনের সাবধানতা নেওয়া উচিত? জন্মের পরই শিশুকে যক্ষ্মার টিকাকরণ করাতে হবে। গর্ভাবস্থায় ধনুষ্টঙ্কারের টিকা নেওয়া থাকলে এরপরই হাম, হুপিং কাশির মতো রোগের প্রতিষেধক নিতে হবে। মনে রাখতে হবে পোলিয়া, পোলিও, ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এই সমস্ত রোগের টিকাকরণ অত্যন্ত জরুরি। শিশু বয়সে এই ধরনের টিকাকরণগুলি জীবনভর রক্ষা কবচের কাজ করবে। অনেকেই বলেন মাতৃদুগ্ধ শিশুর কাছে অমৃতের সমান। মাতৃদুগ্ধের উপযোগিতা সঠিক কি এবং কতখানি? এক কথায় বললে শিশুর স্বাস্থ্যের জন্য প্রতিষেধক হিসেবে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ যেমন শিশুর খিদে মেটায়, পুষ্টি যোগায়, তেমনি অনেক রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। প্রসবের পরে মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ, যাকে কোলেস্ট্রাম বলা হয়, শিশুর জন্য অত্যন্ত জরুরি। এই দুধ যাতে প্রত্যেক সদ্যজাত পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে ইদানিং দেখা যায় অনেক মাই স্তন্যপান করাতে চান না। এই ব্যাপারে বলবো, এটা সঠিক। আজকাল অনেক মা নানা কারণে সন্তানকে স্তন্যপান করা

ইচ্ছুক নন। তারা বাজার চলতি গুঁড়ো দুধ ব্যবহার করে থাকেন সন্তানকে খাওয়ানোর জন্যে। এক্ষেত্রে মায়ের কোনো সমস্যা থাকলে চিকিৎসককে দেখিয়ে নিয়মিত স্তন্যপান করাতে পারলে ভালো। এতে মায়ের সঙ্গে শিশুর শরীরের সংযোগ ঘটে, যা খুবই প্রয়োজন। বাইরের দুধ ব্যবহারে শিশু অনেকগুলি অসুখের প্রতিষেধক থেকে বঞ্চিত হয়। একান্তই যদি বাইরের দুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে দুধ খাওয়ানোর জন্যে যে পাত্র ব্যবহার করা হয় তা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হওয়া দরকার। দুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন না করলে শিশুর শরীরে নানা ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে, তাই সাবধান হওয়া খুবই প্রয়োজন। শিশুকে কী ধরনের বা কী জল পান করানো যেতে পারে? প্রশ্ন জাগতেই পারে যে সদ্যজাত শিশুকে কি জল খাওয়াবেন? একেবারেই না। শিশুর জন্মের পরে ছ মাস শুধু মায়ের দুধই যথেষ্ট। কোনো কোনো বাবা মায়ের এ বিষয়ে ভুল ধারণা থাকে। তারা ভাবেন না যে শিশুকে জল না দিলে হজমে সমস্যা হবে। তারা জানেন না যে মাতৃদুগ্ধের মধ্যে শতকরা 88% জল রয়েছে। এই দুধ থেকেই শিশু প্রয়োজনীয় জল পায়, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। বরং নির্দিষ্ট বয়সের আগে জল পান করালে সমস্যা দেখা দিতে পারে। শিশুরা কোন ধরনের রোগে বেশি আক্রান্ত হতে পারে এই সময়টাতে? জন্মের পরই অনেক শিশুই কম ওজন এবং জন্ডিজের মতো অসুখে ভোগে। তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে, তাই ঠিকমতো যত্ন না নিলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠান্ডা লেগে সর্দি কাশির সমস্যা হতেই পারে। ঠান্ডা লাগা না কমলে নিউমোনিয়া হতে পারে। শিশুদের বারবার মুখে হাত দেওয়া, কোনো জিনিস বা খেলনা মুখে দেওয়ার প্রবণতা থাকেই, এসবের মাধ্যমে রোগ জীবাণু প্রবেশের সম্ভাবনা থেকে পেটের রোগও দেখা যায় শিশুদের মধ্যে। এসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করলে রোগ জটিল আকার নিতে পারে। কিভাবে বোঝা সম্ভব যে আপনার শিশু কোনো শারীরিক সমস্যা রয়েছে? শিশুর কোনো শারীরিক সমস্যা থাকলে তার প্রাথমিক লক্ষণ হল স্তন্যপানে অনীহা। প্রাথমিক লক্ষণ যেটা বললাম, স্বাভাবিকভাবে স্তন্যপান করলে বুঝতে হবে শিশু সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। কিন্তু স্তন্যপান করতে না চাইলে বা ঘ্যান ঘ্যান করলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। শিশুদের অনেক সময় ডায়রিয়ার সমস্যাও দেখা যায়। কিভাবে যত্ন নেওয়া দরকার? যেসব শিশুদের স্বাস্থ্য সামগ্রিকভাবে খারাপ তাদের ডায়রিয়া সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় কম, অপরিচ্ছন্ন পরিবেশে বড় হয়, মায়ের স্বাস্থ্য ভালো নয়, তাদেরই সমস্যা বেশি দেখা দেয়। ডায়রিয়া হলে অনবরত মলত্যাগের কারণে, শরীরে জলের অভাব হলে বাচ্চা ক্রমশ নেতিয়ে পড়ে, তাই ডায়রিয়া শুরু হলেই বারে বারে ওআরএস খাওয়ানো বাধ্যতামূলক। রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হলে তা প্রাণঘাতী হতে পারে, তাই রোটা ভাইরাসের টিকা দিয়ে নিলে ভালো হয়। এই টিকা নেওয়া থাকলে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার কারণে হওয়া 80% মৃত্যু আটকানো সম্ভব। মা বাবা অথবা পরিবারের কারো শ্বাসজনিত সমস্যা থাকলে শিশু কতটা প্রভাবিত হতে পারে? শ্বাসপীড়া এক ধরনের বংশগত অসুখ। মা বাবা বা পরিবারে এই ধরনের অসুখ থাকলে শিশুর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। যে কোনো বংশগত রোগের ক্ষেত্রে এটা সত্যি। তাই বলব, শিশুর যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দেরি না করে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। শুনলেন আজকে আজ সকালে অনুষ্ঠানের একটি পর্ব এবং স্বাস্থ্য তথ্য, মা ও শিশুর যত্ন।

এতক্ষণ শুনলেন আজ সকালে অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করা হয়। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতীয় দলের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আসামে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাককালে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
1: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें।
0: অধিবেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও সেগুলি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ লোকসভায় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিহত করা সংক্রান্ত সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বিলগুলি ছাড়াও বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লি জেলায় কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। মধ্যপ্রদেশের মন্ত্রিসভা ভোপালের কাছে ঐতিহাসিক শহর জগদীশপুরে এক বিশেষ বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পক্ষে একটি বড় পদক্ষেপ। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় সৌজন্য সভাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গতকাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে বিএসএফ এর 3টি প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো নির্মাণে ব্যয় হবে 47 কোটি টাকা। রাজ্যে 2টি বর্ডার আউটপোস্টের জন্য সদ্য অধিগ্রহণ

জমিতে 30 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রূপো পেয়েছেন। 12ই জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, এবারের আইবিওতে 78টি দেশের 307 জন শিক্ষার্থী অংশ নেন। পদকজয়ী ভারতীয় দলের 4 সদস্যকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতীয় দলের সদস্যরা মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রি, অ্যানিমেল ফিজিওলজি, অ্যানিমেল মরফোলজি ও সিস্টেমেট্রিক্স এবং প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই সাফল্য বহু তরুণ তরুণীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে। অন্যদিকে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি সোনা জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে আরেকটি বার্তায় তিনি বলেন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতের সর্বকালের সেরা সাফল্য এটি। দলের অসাধারণ মেধা, নিষ্ঠা ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা সমগ্র দেশকে গর্বিত করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসামে গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। রাজ্যের উত্তরে 8টি জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেহ, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও যোরহাট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী 298টি গ্রামের 57,199 জন মানুষ বন্যায় প্রভাবিত। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। আসাম সরকারের 14টি ত্রাণ শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন 440 জন। এদিকে শিবসাগর, চড়াইদেহ ও যোরহাট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় আসাম সরকার ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আজ কর্ণাটক, রায়ালসীমা, তেলেঙ্গানা, রাজস্থান, বিদর্ভ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF 1 কোটি টাকার 1,700 মেট্রিক টনের বেশি কয়লা বাজেয়াপ্ত করেছে। গত 3 সপ্তাহ ধরে CISF এর নিরাপত্তার অধীনে থাকা কয়লা খনি অঞ্চলগুলিতে অভিযানের সময় এই কয়লা বাজেয়াপ্ত করা হয়। অবৈধভাবে উত্তোলন, মজুত এবং পরিবহন করা হয়েছিল এই কয়লাগুলি। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুসের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বেশ কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আরেকটি আক্রমণে তাদের বাহিনীর 2 সদস্য প্রাণ হারায়। সব মিলিয়ে 3 জন মার্কিন সেনা নিহত। রবিবার ইরানে মার্কিন সামরিক অভিযান চালানোর পর কুয়েত, জর্ডান ও বাহরিনে ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গায়ানায় 133 জন যাত্রী ও ক্রুসহ একটি সরকারি ফেরি ডুবে যায়। গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপ জানিয়েছেন, এখনও পর্যন্ত 41 জন পুরুষ, 11 জন নারী এবং 15 জন শিশুসহ মোট 67 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বহু মানুষ, তাদের খুঁজতে ব্যাপক উদ্ধার কাজ চলছে। হেলিকপ্টার, বিমান ও মাছ ধরার নৌকা ব্যবহার করে 1,000 বর্গমাইল এলাকা জুড়ে চলছে এই উদ্ধার কাজ। পুরুষদের ক্রিকেটে গত রাতে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড ভারতকে 27 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 360 রান তোলে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। আর্জেন্টিনা পরপর দুবার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইটালি ব্রাজিলের পর নিজেদেরকে ধরে রাখতে ব্যর্থ। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটিই হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে দুবার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাও কুবারসি। সারা বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। 25 দিনব্যাপী এই অধিবেশনে 19টি বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করা হতে পারে। এর মধ্যে লোকসভায় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অধিবেশনের প্রাক্কালে গতকাল সংসদ ভবনে একটি সর্বদলীয় বৈঠক হয়। সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সকল রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে গঠনমূলক আলোচনায় অংশ নিতে আহ্বান জানান। এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও গতকাল লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী বিড়লা সর্বোচ্চ সংসদীয় ঐতিহ্য মেনে চলার গুরুত্বের উপর জোর দেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছিলেন। রাজ্যপাল বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্য তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটচি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী গতকাল মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবার ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। উল্লেখ্য, এবছর খাটচি মেলার ভাবনা এক পেড় মাকে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি স্বর্ণপদক জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলের 4 সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, দলের মেধা, নিষ্ঠা এবং বিজ্ঞানের প্রতি অনুরাগ সমগ্র জাতিকে গর্বিত করেছে। এই সাফল্য অগণিত তরুণ মনকে বিজ্ঞানে অধ্যয়ন করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জন করতে অনুপ্রাণিত করবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ খুলে দিয়েছে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীরভাবে খনন করা এই কূপগুলো সুস্থায়ী ও বিশ্বব্যাপী ক্লিন এনার্জি ব্যবহারের ক্ষেত্রে একটি বড় ধাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাত জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রথযাত্রা উপলক্ষে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত 5 দিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন। রাজ্যপাল বলেন, রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথের মন্দির থেকে তাঁর ভক্তদের হৃদয়ে চিরন্তন যাত্রার প্রতীক। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়াও উপস্থিত ছিলেন। এই ধর্মসভা আগামী 23 জুলাই পর্যন্ত চলবে।

খেলার খবর। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপ জিতল স্পেন। ম্যাচের 106তম মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। শেষ মুহূর্তে সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করল স্পেন। এদিকে গতরাতে আগরতলার উত্তর গেটের সামনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আর্জেন্টিনা স্পেনের হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তর গেট এলাকায় ফুটবল প্রেমীদের ভিড় দেখা যায়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ বিশিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে উমাকান্ত স্টেডিয়ামেও জায়ান্ট স্ক্রিনে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সম্প্রচার করা হয়। আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 6.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন তিনি নিসিমি চেংজাগানো তঙ্গানো আগস্ট তালনি চিথাম সালমারি জরা সালনিচিবাণী ও অধিবেশন কাইচিচুকু আচুকলাইমং সংসার জাগানো অধিবেশন কিচাসক নাংকুকমা কেরংনতি ককলাম সালাই জাগানো তৈ গসিমুংনি বাকি পেশ খাই জাগানো আবনি বিশৃঙ্গ লোকসভা ও সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি স্নাম ফিরমুং বিল নৈ সাই নৈ চিদক তৈ রাজ্যসভা ও জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ স্নাম ফিরমুংনি বিল নৈ সাই নৈ চিদক নতি ককলাম উংনানি ককতঙ্গ অধিবেশনে সেকাংমিয়া সংসদ ভবন কাইসা বেবাক বদলনি ককলাম সালাইমা সংসার জাখা আবনতুই দুলখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং ককলাম সালিমানি ইয়াগুলোর সংসদ বেরামনি মন্ত্রী কিরণ রিজিজু বেবাক থংরং বদলন নাংকুকমানি দিখিল নতুই সংজামুং বেরামনি ককলাম সালাইমাও মানজাকনা কবকমুং নারেখা আয়ঙ্গ লোকসভানি স্পিকার ওম বিরলাবো মিয়া লোকসভাও বিজনেস এডভাইজারি কমিটিনি ককলাম সালাইমানো তুই দুলখা ককলাম সালাইমাও মোজাং বিরলা সংসদনি কুচুক বরমন মানিনানি সাকাও ফানবক্সিনই কক নারেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফিল বাচিচার হায়ুং বেরামনি কেমিস্ট্রি অলিম্পিয়াড কাইব্রী রাংজাক নি সকাত মান্নানি বাকি ভারতনি বদলন খা কাহাম ইয়াফারকা লিথুয়ানিয়ানি ভিলনিয়াস সংসাজাক ফিল থাম চিসনি হায়ুং বেরামনি বায়োলজি অলিম্পিয়াডক কাহামান মারি মানমানতইব মন্ত্রীবক্রক ভারতনি বদলনি খড়গব্রী আদংন খা কাহাম ইয়াফারকা কেন্দ্রনি কতালতেই স্নাম ফিরজাকনাই ফান মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা ভারত তাবুকন পুইলা লাদাখনি পোগা ভ্যালিও ও জিও থার্মাল ওয়েল চেংরেখা আবাই হাকতনি পুইলা মেগাওয়াট কাইসা ফাব বাই চং ফেরাং তাংবুতাংনি লামা ফুয়ার জাগানো সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মন্ত্রী যোশী সাকা তৈয়ং তলানি শিবি চিব্রী সাই ফুট কুচুক সা সাই মিটার কুচুখে খুরজাক ও হাকরগ থিতিক্লাইনানি তৈ হায়ুংনি বাকি ক্লিন এনার্জি সামুগফ নাংনানি অবকাইসা কতরিয়াপ্রি সেমুং হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু হদানি যত বেরেমনি বরক রক্ন আলাইদা খে চুকনাই বরক রক্ন ফানগানাং খ্লাই তিসানানি ও থানচাকে সামুং তাংনানি কবখা মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন দ্য স্মাইল ফাউন্ডেশননি ফিলবা সংচামা মেল ককনারকমা ও ব অকবকমুং নারেখা হাস্তেফা শাখা নৈ সাইব্রী চিসিনি বিশিনি বিশৃঙ্গ কিয়কজাক ত্রিপুরাস নামনানি নাহারমুং আফ্রু ন সই এঙ্গানো জেফ্রু হদানি যত বাবাইনি তলা ও তংনাই বরক রক বাই থাংসুকজাক অঙ্গী বাচাওয়ান বরকনি হামক্রাইনি বাকি হাস্তেতে কেন্দ্র হাপাং সেকাংবাড়িয়া মকল কাইচমী সামুং তাঙ্গী তঙ্গহনি খুরসাখা ব অ তালনি বসকাং নৈ চি নৈ সালমারিনি সিমি নৈ চি চার জুলাই সালজরা গসাম আউলিনি চিব্রি মতাই খলা ও সংসার জাগানো সালসনি সালসনি রমই সিরি সিটিনি খারচি মতাই তের অ তের নরগৈ মিয়া আমচাইনি এমএলএ এবা তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী তেরনি থাই বেড়াই নাইখা বেড়াইমা জরা ও বাণিক তিয়ার খ্লাইমানি নাইমথাংনি সেব মালখুং থাংলাইসু নাইকলনানি তংখর সাবসুত্রা নংজাক নাই তৈ চং ফেরাংনি সেব তৈ মতাই খ্লুমনা ফাইনাই রকনি বাকি বেবাক ফাইসিং তৈ চেরই খারচি মতাইতেই তের তংকচাংতৈ পাইরিনানি বাকি নাংমানি বেবাক ফাইসিংতৈ তিয়ার খ্লাইজাগৈ তঙ্গ খোরসা থাইক্লাইও তাকলাই বিশুও খারচি তেরনি ওয়ানসুক তাং অংখা এক পের মা কি নাম মন্ত্রীবক্রক নরেন্দ্র

মোদি অ তালনি নৈজি দক সালমারি ককটি সালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত ফিল সারা থামচি দক বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরক ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবক্ষা মাইগভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসুকমুং রক্ন রহরই মানবায়ানো বরক লেখামুং তুই লুকুরক হজা খাইটি সানা বাকে শান্তির বাজার বাকসে নাইকলফাং শান্তির বাজার আউলি মথানী সাকথারমা বাইমিয়া শান্তির বাজার আউলি ও হজাকমুগনা লামা থংনুক যুগালি জাখা ব্যাডমিন্টন ওয়াই নই অলিম্পিক মেডেল মান্নাই পি ভি সিন্ধু মিয়া বিনে পুইলা জাপান ওপেন চ্যাম্পিয়ন অংখা বন পুইলা ভারত নিগৈ অবরম মানো ব জাপানি থংক্রং ওয়াই থামতাই হায়ুং চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচি ন মেচে নই কপ্লাই অংখা পি ভি সিন্ধু জাপান ওপেন চ্যাম্পিয়ন অংমাবাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি বন খা কাহাম ইয়াফারকা তাবুক হায়ুং কাপ ফুটবলনি ককটুমা হায়ুং কাপ ফুটবল বাতাইলাইমাও আর্জেন্টিনা সা বুকচা গোল ফেরবাই মেচে নই সাই নৈচিদক ফিফা হায়ুং কাপ কপ্লাই অংখা স্পেন মেচ সতী সারা দক নিকো উইলিয়ামস পাঁচ নিমি গোল খ্লাইও ফেরান তোরেস নৈচি স্নি বিশিনী ইয়াগুলো ওয়াই নই হায়ুং কাপ কপ্লাই অংখা স্পেন ইয়াঙ্গো মিয়া হর আগরতলা উত্তর গেইট বুসকাঙ্গ জায়ান স্ক্রিন হায়ুং কাপ ফাইনাল নাইকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আর্জেন্টিনা স্পেননি হাই ভোল্টেজ থংমুং নরগৈ ফুটবল হামজাকনাইরক আরো খাতুং খাজাখে কুথুম লাইমা নুকজাখা আরো মানজাখা আগরতলা পুরো নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আইজি কৃষ্ণধু চক্রবর্তী সালথাং হাঙ্কর পুলিশ সুপার নমিত পাঠক ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গি নখবই মং গনাং আদংরক উমাকান্ত স্টেডিয়াম অব জায়ান স্ক্রিন ফিফা হায়ুং কাপ ফাইনাল ম্যাচ ফুনুকজাখা তাবুক নবার্তিবারনি ককটুমা বসকাং দাম নৈচি ব্রৈ গুমতি সালগ্রা তৈ সিপাহীজলা হাঙ্কর গবং ওয়াতৈ ওয়াইমানো হই হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি নৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা দক দশমিক দক মিলিমিটার ককব্রক বাই ককটুমা পরিমং তাবুক জরা তৈ অরণ পাইখা উলনি ককটুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রৈচিবাও

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:47 হয়ে 23 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আজকের কবিতা। আজ কবিতা পাঠ করে শোনাবে বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা মজুমদার।
1: পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটেলে, বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসি গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি উসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়া, তারা কহিল এ আমাদের লোক। আর কিছু না, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলায় সাঙ্গ হল, সাঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দোলা পরে ঝড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাত্রি নিমন্ত্রণ লেখন পাতে ছিন্ন অংশ তারা অর্থহার, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের। নতুন কালের নবজাতে ছেলে মেয়ে সুধাই যে দূর হয়েছে, সন্ধ্যা তারার দিকে বাহিয়া চলিল তরুণী কে? সেতারে সেতারেতে বাঁধিলাম তারা, গাহিলাম আর বা, মোর নাম এ বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। আর কিছু না, সে হোক শেষ পরিচয়। নমস্কার।

শুনলেন আজকের কবিতা। আজ কবিতা পাঠ করে শোনালো বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি, আজকের শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি। আজকে শিল্পী ছিলেন ফিরোজা বেগম। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা এবং গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় ঝিন্টু শীল নন্দী এবং তার দল।

0: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দোল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দোল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। আচ্ছা, বলতে পারেন বেলুনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বেলুনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র মানেই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র, হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা এবং গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় ছিলেন ঝিন্টু শীল নন্দী এবং তার দল। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

এখন সময় সকাল 9:05 হয়ে 45 সেকেন্ড। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া স্টুডিওর ঘড়িতে।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের গানি গানি অনুষ্ঠানে। শুনব আজকের প্রথম গানটি ছবি 1942 এ লাভ স্টোরি ছবি থেকে, কুমার শানু এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানটি শুনলেন 1942 এ লাভ স্টোরি ছবি থেকে। গানে গানে অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন আশিকি ছবি থেকে। অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে শুনবেন এবারের গানটি।

শুনলেন মোহরা ছবি থেকে এই গানটি অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে। এবার গানটি শুনবেন গুলাম ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে এই গানটি শুনলেন বীরজারা ছবি থেকে উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারের ছবি দিল হ্যায় কি মানতা নেহি, শিল্পীরা হলেন কুমার শানু এবং অনুরাধা পড়োয়াল।

অনুষ্ঠানের এবারে গানটি শুনবেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই ছবি থেকে। লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে শুনবেন এই গানটি।

গানটি শুনলেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই ছবি থেকে। গানে গানে অনুষ্ঠানের এবারে গানটি, ছবি স্যার, শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে স্যার ছবি থেকে। আর এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দেশবন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজ শুনবেন সারদ বাদন, শিল্পী আলাউদ্দিন খাঁ সাহেব। শুনবেন রাগ এমনি বিলাবল।

আউ রেসামুং তো খালাইখ্যা ফাইদিহিঙ্গে ও জরা কক বড় কক তমা বুবাগ্র কিসিসা সং খালায়ন সংসদ নি ওয়াতৈমল নি অধিবেশন তিনি নিশিমি চেঙ্গা।

0: người chồng lại mình.
1: Ồ, bắt đầu lên hàng nó có khả năng là cái
0: Đó, đó, đó.
1: hàng bài.
0: Ào, hàm bài. Có cái đấy hả? Nếu khả năng tiêu money, ở chỗ là radio quiz panda, radio quiz panda, sân sân y tông lên money, computer no shabu sân nam. Hà nội này, phát điện kế, hà nội hay con
1: Hello.
0: làm cho ta không tiếp cả không?
1: Ara kana ni chicken ra.
0: Đó, sao đi ta không?
1: Hello.
0: Ê, sao đi ta không? Khả năng tiêu ngô.
1: Tam tini tam panda.
0: Ở chỗ là tôi radio quiz panda question sung ít trong đó thì nó là người ta ni answer khả năng này bao gây áp dụng ra càng đó khả năng trong này cái ta khó
1: Gan đó là khả năng là khả năng.
0: ấy khả năng này gan bộ khả năng này thì cái sao giờ này ya gần là rất mong khả năng này khả năng trong này đó đó hàm bay ta khó nó à ở rất mong thằng nó là khả năng này phải ở bùi lan thì mình nó khó bộ khả năng này thì bộ rất mong nó này thì cái sao giờ này ya gần nó à có đồ có sung karang life ra no pia sangi tong mani ge computer sa bo sanam hne nyai te ka se ko duk khna sangi tong mani ke bo karang do karang ge karang na ja tong ne pia bada sing chi ni bu ko ni ka samani answer computer ni computer sanam nai sal babes hai ke ba charles babes ni ne bo no pulya computer sanam nai pia ba computer ni jonok khanja go computer ni jonok bo bo no khanja go tebo adunik computer ni kabang ma computer ni kabang ma sanam nai tongo tebo norok shaiman ke sadi computer ni mouse sanam nai butong computer ni computer hai ke basang mouse bai je control khai tong mani off sanam nai bo tongo to mon norok shaiman ke off bo shaimanu je computer ni sabo mouse sanam puila ni fadi kaise kok to hello hello
1: dipor kaham madam
0: dipor kaham te lam chokota ko ও জরা তো সং কুইজ রেডিও কুইজ পান্ডা খাই টং মানি দো দা দা দা হাই কো সং তাইসিং ও সাই টং মানি পুইলা কম্পিউটার সুনাম না নি মং হায়া কে বা তাও আবু তো আনসার সাই পাই কে তাও কে সিং টং মানি কম্পিউটার নি মাউস সুনাম নাই সাবো হনে নে দ দ দ হাম বাই হিগে তাকো খনাই দংরা দিদো আও হ জরা তেরে তেরে থাঙ্গি দংগো তেগিসা জরা উনা জং নরংনি হামজক মাচি নি খাতং মা পান্দাও করং লাইন হ্যালো
2: হ্যালো
0: ই ই সাদি বুকুক
2: আ তাও
0: কতাম সসং কাম কাম মাউস তাসিং কম্পিউটার সনাম নাই তাও কম্পিউটার নি মাউস সনাম নাই সাবো হনাই সঙ্গি দংমানি
2: ডগলাস এঙ্গেলস
0: Douglas Engelbart. Eh, bonus namo. Hambai bukung no.
2: Aku buku. Bisa kok, apa kok mas? Nai kerja program nak kena wis pun dok kaya sahaja.
0: Aau, aau, aau.
2: Bang, wajan bermain tu semua itu. Apa bisin tu disiap
0: rokun kahaya. Kebang masih ni ada kon tahanyo jora thangi pekya. Aau, pun senam thani, kereng thani.
2: Aku sabu semua sahwo. Kelainya rokok tu jor lihat pun mana kaya sahwo ni. Angku aau, hisabu mak kok.
0: Aau, aau, abono. দ হাম বাই বুকুং ন আও বুকুক সাকা মাউস নাম নাই কম্পিউটার নি মাউস ডগলাস এঙ্গেলবার্ট আব্বো ন সয় সয় ফিয়াবাতি নি মন দে আপনি বাকি তে সানচেন টেকনোলজি নি কুইজ ন তৈসং জিনি সঙ্গে টংলাই জরা বেলা কে সে পাবনে বাকি আও বুকুক জক সামানি হাই ন সং পান্দা পুলিয়ান সিমি খানা ওই নাই সং লাইকে গরং লাইকে চাও তাঙ্গে হিমালে গরং নানি বাকি যত ন চাইতে গই টংলাই ও আপনি বাকি এঙ্গ ফাদি ডাকতে ডাকতে কেতে কেসা কক এ বাকি বাতে কেসা কুইশন দরং নাং সঙ্গানে পুইলা তালো তালো ইয়াকুং হরিনাই হ্যাঁ কেবল পুইলা তালো থাঙ্গি সগৈনাই নিমু তামো আও পুইলা সং হন পুইলা তালো থাঙ্গে ইয়াকুং হরিনাই হঞ্চিনাই তালো থাঙ্গে নখরিনাই হ্যাঁ কেবল ইয়াকুং কাফিগিনাই অবহাই হিনি মানো অবহাই বরক তঙ্গ হ্যাঁ দানা অবহাই বিনি মুং তামো তমন নরক সাইমানকে গরং হরদি ফাজিতে গাইসা কক দুক হ্যালো দ ই সাদি
2: Neil Armstrong.
0: Belai hambai bukung no.
2: Hambai.
0: Buku konika shauka talo thangai puila shoginai hai ke baiya kong berene Neil Armstrong hne nei. Te kaisa kok du khnai no jara? Hello.
2: Hello.
0: Lam sok buku.
2: Amo khana ta nai mani ne je mu juma mani.
0: Sadi sadi kok kari sadi.
2: Khana ro kon hne mana no. Kaisa
0: khana o shairu ne hun pa mana. Am haya nung je mani sadi o jara. Au kok kari sadi.
2: Neil Armstrong no.

0: Neil Armstrong no na do naro korang ni no o jara kreng ko goi bo tongkha ate mani bo tongkha ate rokhang kai kha khayo man ya phanang ma no ba phat phat answer i man ya rok phana angai ma no ha do ba ko kre i phia ba naro khnai tong ma ba gai bela e bela ke no ham bai maro o jara ha no ha te kaisa kok duk hello
1: hello bye
0: dipur ka ham lam chugo sadita ko
1: आणि दुखावांचे दमन का अंक कल्पना चावल्या आणि खातो जमवण का
0: ए तशिंग साहेबेची नि बुकुक कनिका बाई बुकुक शोर दमाला नील आर्मस्ट्रॉंग हिने ए बरंग नि नसय
1: प्रश्न थाक बेलकिन ताना
0: हा हा
1: आणि पैसा अन्य कोई संशिंगान रुजतो
0: ए ए ए संजांग नाही का बांग मानो दोंग दो
1: दादा सिदा मानो बाय
0: हा
1: আদা
0: সিদা খলাই আনু সুই জামানাং দা দ আংগে সাদি কলাইশানু সুংনে বু বু বু সালো এবা কিবা বু
1: বিশিও তালো
0: তালো তো পুইলা থাঙ্গি সগনাই তাই নীল আর্মস্ট্রং হই সাকা ফিয়াবা বু জর বরক বরক হাইকে বনো বু ইয়ার হতে বু বিশিও বু বিশিও হাইকে বা বু তালো থাঙ্গি সগৈ আবনো সঙ্গে দং মানে হাই হাই জর কক দুক হ্যালো কনিকা সাকা উনিশশো উনসত্তর ফিয়াবা ব বু তালো হ্যাঁ বউ মাস সাইমান কনফিউজ ফাদি হিঙ্গে নাইলেন সাবতং হ্যালো এ সাদি দাখুক ও সঙ্গে দলাই মানে তাই পুইলা হাঙ্গে তো তালো থাঙ্গে সগৈনাই নিম তাবো হঙ্গাই বু ই আর বু বিশিও বু তালো পুইলা থাঙ্গে সগৈ অক সঙ্গে দং মানে তালো নাইনটিন সিক্সটি নাইন এগে বু বু তালো জুলাই নি বু
1: তারিখ
0: দামবাই এখন দাখং নি মুখ হইতাম
1: দামবাই
0: দাখং না এখন আহা দাখুক সমীর বো সাহরকা বিয়া দাইসিং বুকুক কনিকা সাহরমানী বা তাকুক সমীর সাহরমানী অকক সই নাইনটিন সিক্সটি নাইন তিনি নিহাই সাল তিনি টুয়েন্টি জুলাই তিনি নিহাই সাল ন পইলা তালো থাঙ্গি সগুয়ু কক দুঃখ রাম রাম ফাইন দঙ্গ হাইন হাই চাইটক ফিরানো নরক বাই কেরংনানী খাই দং দি লগিরি দং দি পায়াশাক জরা তৈন তে বেলাকে হামবাই মারো জরা পান্ডা খাই দং মা বাকে

0: লাইল পৃথিবী ফাইসকাই বসুক জরা সময়ং আও তাই তো সঙ্গে হায় দা না সাল ফাইসকাই পৃথিবী বসুক জরা সময় এবার কেবা বসুক জরা নাম হায় কেবা তাবা সঙ্গে দো যে তাল তাই তো সঙ্গে সালনি তাবা তাল যে পৃথিবী বসুক জরা সময় হার ফাইসক পাইনি বসুক জরা নাম তাল যে বিাই থাকে বা বিলালানো পিড়ির বাকে পৃথিবী সক পাইন বাকে বসুক জরা নাম ও ককনো সঙ্গে দাম মানে হ্যালো হ্যালো ককরা মুরাম ভাই দো হ্যালো পিয়া বাহানোহাই জাল জরা দকরে খাখায় কক দো খানে থাকে হইনে জি দলে মানে হাঙ্কে যে তাল ফাইসক পাইনি পৃথিবী ফাইসক পাইনি বসুক জরা নাম হ্যালো আও সঙ্গে দলে মানে রেডি কুইস বান্ধাও আপিয়াবা কক তো গরম মরাম ভাই দো গরগি নাই ফিরানো হ্যালো
1: হ্যালো
0: এই লামসক বুকুক হামাই বুকুক ন বুকু কনিকা সাহরকা তাল ফাইসক পাইনি পৃথিবী এক মিনিট তিন সেকেন্ড জরা নাগো হেকা কক গ্রাই ধাম জঞ্জাল জরা বেলাখেন কক দং বাকে জঞ্জাল যে সালো কক দুঃখ হা সালো কক দু দেরাসি নাই বা জঞ্জাল গবং প্রবলেম নুকজাকি নাই ও বহাই নগো দকরে হেতে কিসা জরা বিগ সঙ্গলাইন দে থাইসা থাই যে মানসাক যে জরা তংসাক দে কাজ কক দু হ্যালো
2: হ্যালো
0: ভাই লামসক তাকুক সারি দাই দং দিয়ে হামাই তাকুক আও সঙ্গে দলে মানে তাল পৃথিবী ফাই সকাইনি বসুক জরা নাম হইনে সঙ্গে দলাই মানে আেকাশিয়াস কক দুঃখ নাইসঙ্গে দংসিন কক দুঃখ ফাই ফাই সকাই জরা হ্যালো হাইনহাই জঞ্জাল ককরে আও সঙ্গে তো মন দে আবনি বাকে দে সানজেন টেকনোলজি নই সঙ্গে দলাই মানে গ্রাঙ্গিনে হাইনো হাই কক দুগো হ্যালো
1: হ্যালো
0: এ লামসগো
1: আং কি সা মুদুমা মা কি তো কনফিউজ তো কথা তো আং কম ফোন আং যে মুদুমু তো মা কি সাইড তো না আগে তো আমজন 2 মিনিট 5 সেকেন্ড হেমা তো মন গুকু গাবো কি জান কাং গো আছে মুদুমা তো
0: হিয়া দ দ দ আগন খনাই
1: নং খানি তে মুদুমা কাং বলে কা হাম বকো
0: আও খনাই টং দিয়া কন তো এ আও সং সং দংলে মানে পইলা তো সাইমান লাইকা সাল সক পাইনি 8 মিনিট 20 সেকেন্ড নাঙ্গো পৃথিবী তা বঙ্গে সাদি তাল পৃথিবী ফাই সক পাইনি বসুক জরা নাং পেয়াবা সাইনের সিং তাই বুকু কনিকা সামানি বিনি কগ্ন সয় 1 মিনিট 3 সেকেন্ড নাঙ্গো আও তাল পৃথিবী ফাই সক পাইনি বেশি জরা নাইয়া 8 1 মিনিট 3 সেকেন্ড জরা নাঙ্গো বেলাকে হামবাই ও জরা নরক গরঙ্গে খনাই তংমা বাগে পান্দা নরক খনাওই আনসার হইতাম বাদে

0: চোখ চলি হায় দা গাহায় উনি সফটওয়্যার কতর কোম্পানি নি মূ তম সাইমানকে সাদি আও হায়ুনি হায় কবা ওয়াল নি বুনি সাইব কতর ওয়াল নি সবচেয়ে কটর সফটওয়্যার কোম্পানি নি মূ তম সাইমানকে ক্রংহর দি কৌতুক বিসংতে তে জরা নরক খাই দাম কইস পান্ডা তে কিসি যা জরা নি ইয়াগুলো নরক নি হামজক মা চি খাতং মা পান্ডা ও হাবলেন সঙ্গে তোমনি বনো পাই থাক কুশন হায়ুনি হায় কবা ওয়াল নি সফটওয়্যার কোম্পানি নি মূ কতর সবচেয়ে কতর হায়ং নি সফটওয়্যার কোম্পানি নি মূ কোম্পানি এবার খেবা চিং তো সফটওয়্যার সারা তঙ্গ মানিয়া সামু খাই মানিয়া সফটওয়্যার সারা চিং সো চলিয়া হায়াদবা আবনি বাকে হায়ং নি সবচেয়ে সফটওয়্যার কতর কোম্পানি নি মূ তম সাইমানকে ক্রংহর দি হ্যালো
1: হ্যালো
0: ই সাদি বুকুক আও সাদি বুকুক এ মাইক্রোসফট মাইক্রোসফট ন সফটওয়্যার কোম্পানি নি মূ মাইক্রোসফট কিসা তঙ্গ বিনি লগে হে দ দ দ ক্রে শাখা নি নব হাফ ন শাখা দ বেলাকে হামবাই বুকু কনিকে ফিয়াবা তিনি কবাং মানো কোয়েশন আনসার শাখা কেরঙ্গই ব মানকা আও সাবান হায়ুং নি সবচে সফটওয়্যার কোম্পানি নি কতর নি মূ তে কাইসা কক দুক নাইসি না পাইথা ক জরা হ্যালো এ লামসগো তাকো হ্যালো এ এ খারে রান খাই দাম বেলাকে হামাই বুকু কনিকে মাইক্রোসফট ন ফেয়াবা মাইক্রোসফট কর্পোরেশন নি আবন ওয়ার্ল্ড নি সফটওয়্যার কতর কোম্পানি নি মূ যে সফটওয়্যার সারা তঙ্গি মানিয়া চলি মানিয়া সামু খাই মানিয়া হ্যাঁ দিবা আও বেলাই বেলাই কেন হামবাই মাইক্রোসফট কর্পোরেশন তিনি বেলাই কেন বুকু কনিকা তে যিনি বুকু সরনমালা কেরং হরকা তেবো তাকুক সংব কেরংখা ফেয়াবা বরকা যত কুয়েশন নি আনসার বেলাই সাকা তেবো দাকুক সঙ্গ সাকা বেলা বেলাকে হামবাই যত খাই টাই তে কেরংনাই কাবংনি মারে গেছিং তাকুক হেতে বুকুক সঙ্গ হরে দেউ কইস পান্ডাও তাবো খাইনহাই চিং নরকনি হামজাকমা জি নি খাতংমা পান্ডাও হাবলাইনে কেরংলাইনে খাই টংদি লগিরি টংদি পায়াসাক জরাতেই

0: aura jara racha mungro kha sengkhnai tonglai mani narukni hamjang ma chini khatungma pandawa phiaba jingja lengma bagai hanyu hai kokduk ba kerengi manlia hanyu hai jara sai jogan kokduk ko kerengnani hello
1: hello
0: lam chuk bukuk dipor ka ham
1: oh e dewa kam
0: do
1: kya thai dong
0: e shadi
1: hindi ga sa khana wan
0: do shadi bur jam
1: a thek ka sam ta 1969 ni boy boy ni bumung ke asu ban gaye phul
0: আশু বান গে ফুল
1: কিশোর কুমার ভাই আচ্ছা বুঝলে গান কে জানে কে সাহে মেরা দিওয়ানা আও হাইজা
0: তাম তাম
1: জানে কে সাহে মেরা
0: দিওয়ানা খনা নাই নে খা খাও মানা আশু বান গে ফুল না আও দাঙ্গে হামাই বুক ন হরাও বেলাই জিংজা লংজা খাবনি বাকি জঙ্গি মানিয়া আঙ্গি দঙ্গ নরক বাই ককরি খাতা বাইরি জায়গা জেমানসা কৃঙ্গনি

0: Fadinge, kok duk nai na shabatong. Hello.
1: Hello,
0: Hi.
1: by Dibar Kham.
0: Do sadi ta ku bridges. Dibar Kham.
1: Ni dalar man da ge thasang ba ni mi thang pa cha.
0: Ha ha.
1: Da ge kok. Mi ji ta man da ja ni kok duk san da ge iram da ge ka.
0: Do kok re ta buk ta ker ngi man khabla. Aw sadi bur cha mon khana nai.
1: Ni kok da ma thana ni ta mon kok ma ni ma.
0: মানে তামসানানি তাকুক জরা জরা মহাই অঙ্গ যে জং ফাচা তামথানি রমই রমায়া কক দুক গই থাঙ্গ জং জালঙ্গি দং দক করি সাদি
1: বায়ানো কপ জপ জপ সুপ্রিম গনি হা আ গত হাম কাহা খো গাই হাম দ তং না বা
0: কাহা খো গাই হাম
1: কাহা আ গাই
0: ও কাহা আ গাই হাম তং না নে খা খায়ো
1: রিজে তে খান না বাই
0: এ এ খাদি
1: আমি দুগ্রানে আমার স্বর্ণমালা বয়সী জঙ্গলি মানবাই আমি নানো সয়তি আগরতলা আমি বাইকটো বাইকনিকা আমি বাই রুনু দাদু সত্রহরি যত রমজাবে
0: হামবাই থাকুক আও বিয়াবো তাই সঙ্গে খরান খেলা কি হেনে চিনি বুকু বকরা বুকু

শ্রোতা বন্ধুরা শুনলেন কাকবরক অনুষ্ঠানে এফএম পর্যন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন কাকবরক অনুষ্ঠান এফএম পর্যন্ত আগরতলা থেকে। তাহলে বন্ধুরা শুনুন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও আজ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। আফ্রিকীয় দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 930 জনের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ 10টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভায় প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরই বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়, ফলে উভয় কক্ষের অধিবেশনই দুপুরে দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এর আগে লোকসভায় কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পেশ করেছেন। প্রস্তাবিত এই সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার কথা বলা হয়েছে। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজ্যসভায় আলোচনা জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। এই বিলগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোন্নয়ন সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে, তা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.7% ধরে রাখা সম্ভব হয়েছে।
1: পশ্চিম এশিয়া কে যুদ্ধ কে কারণ ভারত জেসে দেশ যে এনার্জি কে লিয়ে ইউরোপের ডিপেন্ডেন্ট হ্যায় উনকে লিয়ে ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल।

0: एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स, यानी हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए, उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा।
1: মধ্যপ্রদেশ মন্ত্রিসভা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চেসিনাওতে মলদোভার রাষ্ট্রপতি মাইয়া সান্ধুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু মলদোভার পার্লামেন্টের স্পিকার ইগার গ্রোসুর সঙ্গে সাক্ষাৎ করবেন। মলদোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি একটি ব্যবসায়ী ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতি মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি মলদোভা সফর করছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশের রাষ্ট্রীয় সফরে আছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, জ্ঞান ভারতম মিশনের আওতায় 8 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে মান্ডাভিয়া বলেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার জ্ঞান ভারতম মিশন চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC-র কার্যনির্বাহী সচিব সাইমন স্টিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, এই বৈঠক অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অর্থের সংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাম মন্দির অনুদান চুরির মামলায় উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। প্রধানমন্ত্রী বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়। শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠিতে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন।
2: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
1: শ্রী শাহের ওই চিঠিতে বলা হয়েছে, প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। পাশাপাশি নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, শংসাপত্র, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় 1,309 কোটি টাকার বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আজ বিধানসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট নিয়ে আলোচনায় চলতি বছরের অর্থবর্ষের বাজেটের উপরে প্রকাশিত প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় এই কথা জানিয়েছেন। এই প্রকল্পে 1,309 কোটি 29 লক্ষ টাকার 23টি ক্রিটিক্যাল ক্লিয়ার ব্লক, সমসংখ্যক জেলা জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ এবং 204টি শহরে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রবল বর্ষণের ফলে অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে উজানি অসমে বেশ কয়েকটি জেলায় হাজার হাজার মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট অঞ্চলের নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য ত্রাণ ও উদ্ধারে সেনাবাহিনী, জাতীয় রাজ্য বিপর্যয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে। শিবসাগর, চড়াইদেহ ও জোড়হাট জেলাগুলি বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট জেলাগুলির বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রাণ ও উদ্ধারের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র শিবসাগর জেলাতে 500+ দুর্গত মানুষকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। জম্মু ও কাশ্মীরের দুই সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্চে প্রবল বর্ষণের ফলে হরপা বান এবং ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 8। বিভিন্ন সংস্থার যৌথ ত্রাণ ও উদ্ধার কাজের ফলে 100+ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ফলে পুঞ্চ জেলার অধিকাংশ এলাকা এবং রাজৌরির অর্ধেক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

0: কঙ্গো গণতান্ত্রিক সাধারণতন্ত্রে ইবোলায় এখনও পর্যন্ত অন্তত 930 জন প্রাণ হারিয়েছেন। সেদেশে স্বাস্থ্যমন্ত্রক গতকাল রাতে জানিয়েছে, শনিবার পর্যন্ত সেখানে 2334টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিগত 24 ঘন্টায় নতুন করে 37 জনের মৃত্যু হয়েছে বলে খবর। উল্লেখ্য, ইবোলা ভাইরাসের বুন্দিভুগীয় প্রজাতির কারণে এই সংক্রমণ ঘটছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এটি অপেক্ষাকৃত বিরল একটি প্রজাতি, যার জন্য বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে টানা নবম দিন একে অপরের ওপর হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের খোরমুজ শহরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। অন্যদিকে জর্ডান, কুয়েত ও বাহরিন ইরানের নতুন হামলার খবর জানিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন হামলায় বুসেহের প্রদেশের দাস্তি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমুজের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। অন্যদিকে জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইরানের 3টি ক্ষেপণাস্ত্র জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। গায়ানা উপকূলের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানী জর্জ টাউন থেকে রওনা দেওয়ার পর এমভি বারিমা নামের ওই লঞ্চটি উল্টে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 15টি শিশু রয়েছে, তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেস লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। এই নিয়ে দুবার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাউ কুবার্সি। সারা বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক উমান সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদের কাজকর্ম ফলপ্রসূ হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। গত এক মাসে দেশ একাধিক সাফল্যের মুখ দেখেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: মনসুন হো ইয়া মনসুন সত্র, अगर दोनों प्रोएक्टिव हो तो देश का कल्याण होता है। साथियों, पिछले एक महीने में देश ने अनेक सिद्धियां प्राप्त की है, चाहे राष्ट्रीय हो, अंतर्राष्ट्रीय हो और अब तो अंतरिक्ष भी हो। भारत के लिए गर्व के पल रहे हैं।
1: এদিকে রাজ্যসভায় আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা বিজেপির 3 নবনির্বাচিত সাংসদ শপথ নেন। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইককে শপথবাক্য পাঠ করান। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি হয়ে গেছে। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন।
3: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
1: শ্রী শাহের ওই চিঠিতে বলা হয়েছে, প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনার নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। পাশাপাশি নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, শংসাপত্রের সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। এই চিঠির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে পরিকাঠামো প্রস্তুতির প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করা হবে। বিধানসভায় দৃষ্টি আকর্ষণীয় উল্লেখ পর্বে পূর্বে ওঠা বিভিন্ন জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বিধানসভার অধিবেশনে আজ তিনি জানান, বিধায়কদের উত্থাপিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর সেই কাজের অগ্রগতি বা কমপ্লায়েন্স রিপোর্টও প্রকাশ করা হবে। অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানান। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের চলতি বছরের বাজেট বরাদ্দের উপর আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, রাজ্যের ১৩টি মেডিকেল কলেজে এমবিবিএসে ৬৬টি আসন বৃদ্ধির চেষ্টা চলছে। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল ও একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় ১,309 কোটি টাকার বেশি বিনিয়োগে 23টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, সমসংখ্যক জেলা জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রাম এবং 204টি শহরে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডির সিদ্ধান্তের উপর কোনোরকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে কলকাতা হাইকোর্ট অস্বীকার করেছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কাকবুটুক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনেছেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সেজুতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী কৃষ্ণ চট্টোপাধ্যায়।

শ্রোতবন্ধুরা, সেজুত অনুষ্ঠানে শুনছেন অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। এবার গানের শিল্পী ছিলেন মান্না দে। এবার গানটি শুনবো আমরা শিল্পী কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনলেন সেজুতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান। বিভিন্ন শিল্পী কণ্ঠে শিল্পী ছিলেন কৃষ্ণ চট্টোপাধ্যায়, মান্না দে এবং সন্তোষ সেনগুপ্ত। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী মিলনের কেন্দ্র থেকে। এখন শুনবেন আমিনারি অনুষ্ঠানে সুরমালিকাতে বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা শুনলেন আমিনার এই অনুষ্ঠানে। সুরমালিকাতে বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা একটু পরে শুনবেন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরেই থাকবে বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। শুনুন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে।

এত ক্ষণে রেলওয়ে স্টেশন হল। বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: দশ মিনিট হয়ে 37 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন মাল্টিপারপাস কর্মী প্রশান্ত মজুমদার।
1: নমস্কার, আমার নাম প্রশান্ত মজুমদার। আমি একজন MPW, বর্তমানে কর্মরত রয়েছি জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। আমার কর্মজীবন শুরু হয় 2015 এবং প্রথম জয়েনিং ছিল আমার বিচ্ছন্ড মনু শহীদ মেমোরিয়াল হসপিটালে। পড়াশোনা জীবন শুরু হয়েছে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এবং আমি স্নাতকোত্তর করেছি বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে। এরপর থেকে আমি ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে ANM কোর্সটা করেছি 2012-13 বর্ষে এবং 2015 মার্চ মাসের 20 তারিখে আমি জয়েন করেছি। বর্তমানে আমি জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের MCS ক্লিনিকে রয়েছি এবং আমার উপর দায়ভার রয়েছে উত্তর জুলাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এরিয়া। ওইখানে আমার মুখ্য কাজটার মধ্যে রয়েছে শিশুদের, শিশু এবং গর্ভবতী মায়ের টিকাকরণ, সেটা আমার দায়ভার রয়েছে। এবং আমি মোটামুটি 4200 পপুলেশন নিয়ে কাজ করি। MPW কর্মী হিসাবে বা স্বাস্থ্যকর্মী হিসাবে আমি গ্রামের লোকেদের নানান রকম সরকারি স্বাস্থ্য সুবিধা প্রদান করে নিজেকে গর্বিত বোধ করি। ধন্যবাদ।
0: জীবনের গল্পে আজ ছিলেন মাল্টিপারপাস কর্মী প্রশান্ত মজুমদার। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একে হিন্দি ছবি গান, ছবি লাইলা মজনু, গীতিকার শাহির লুধিয়ানভি এবং সুরকার জয়দেব। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি।

শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি লায়লা মজনু, গীতিকার শাহির লুধিয়ানবি এবং সুরকার জয়দেব। এবারে গানটি শুনবেন মোহাম্মদ রফি, আজিজ, নাজরানা এবং সহশিল্পীদের কণ্ঠে।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান। ছবি ছিল লায়লা মজনু, গীতিকার ছিলেন শাহির লুধিয়ানবি এবং সুরকার জয়দেব। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী মিলনিয়া বিজ্ঞপ্তি। সদী নাগরিকবৃন্দ,

সুধী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে।

স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনা কর্মীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার।

লোকরগ্নে বাগই শাকলাই মৌ খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জাগৈ তঙ্গ ভারত হাক্তনি লোক থিকি মু ২০২৭ সামং বোতাং রগৈ নগ্নি মংবোতাং তাই নখ থিকিমুং বসকাংনি সালমারি পয়লা আগস্টনি সিমি সালমারি ৩০ আগস্ট ২০২৬ জোড়া তংনাই বাইথাং থিকিমুং বসকাংনি সালমারি ১৭ জুলাই নিসিমি সালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ পাইরনানি নাংনাই হাক্তরতে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খরচাজাক সামং বোতাঙ্গ মানজাগৈ শয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নগ্নি সামং বোতাং তাই নগ থেকে মুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুং যাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুম ব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গুরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিং তুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খ্লাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক সয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি সালমারি ১৭ জুলাই নি সিমি সালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগুই হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাক নাই পাইথক যত লোকরগ্নন বরক থিকিমুং ২০২৭ সামং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগুই সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকনলাই ভারত হাপাং আকাশবাণী বিলোরিয়া অনুষ্ঠান শুনছেন ১০৩.৭ মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচারতরঙ্গে এখন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে পরিবেশনায় মঞ্জু দাস।

এতক্ষণ পরিবেশিত হল লোকসঙ্গীত লোকগীতি অনুষ্ঠানে। শিল্পী ছিলেন মঞ্জু দাস। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জা কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক হাতলয় আওয়াজ যাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা খাম পান্দা খানাই তো নাই যত খাপং শোনো সঞ্জা ধরনি বেলায় বেলায় খাকচুং খাহাম বাইয়া ভার হনো আং খাক লাই অনেক খাপং সং ও সঞ্জা ধরন যতন কাহাম গ্রহণ তংপাই না হনাই তাই যতন কাহাম তংপাই থন অবনং কাইথান থানে সুরি হনো খাপং সং আমি মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মাবাই। মঞ্জমালাকে শহর দি মুং তাই নিকুমা তাই শহর দিন ধরনের ওয়ান কক ও সঞ্জা খাম পান্দাব ধরক চিনি পান্দান অ্যাপস তুই বা পোর্টাল তুই খানার বাকি নাই ধরক নি কক খিল বা মোবাইল নি প্লে স্টোর থাঙ্গি নাই সাবস্ক্রাইব দি WAVES ওয়েবস WAVES OTT ও অ্যাপস ন তাই সাপিও নি ককখিল এবার মোবাইলে থাঙ্গি নাই প্লে স্টোর থাঙ্গি প্লে স্টোর থাঙ্গি নাই অ্যাপস ডাউনলোড খাই দি অ্যাপস সংখ্যা WAVES OTT হায়াক গুগল থাঙ্গি নাই www.websbp.com তা সাপিও www.webs WAVESBP না কাটি PBC webs PB WAVESBP.com COM অবশ্যই নাইব রক ডাউনলোড খাই মানো হ্যাঁ খা দি আকাশবাণী বিলনী পান্দা কে খাপং সং আমি মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মাবাই মঞ্জ মালাকে শহর দিন ধরনের মুং তে নিকুমা তাই শহর দিন ধরনের ওয়াশা কক ও সঞ্জা খাম পান্দাব ধরনের তাংমানি তুইমানি ওয়ামানি চিরমানি খুলমানি লুববানি নকডকুম খাতিবানি বসাবতই ন পেকাম খাইমানি বানিয়া খাইমানি রুংবানি সুরুংবানি রসামুং ককতাং কথমা ককলক অমতি রক সাহর দি কে খাপং সং ওয়া তুই তো মারখেনও ওয়াই দং খাওয়া জরাব ইয়াং আয়াং তুই তরসাই ফাইকা জ্যাং নাহান আয়ং না তুই হাতাই হাপং রক্তিব তুই কচকিত তাবুক লাহারক লমছাই থাঙ্কা বাক্সা বাক্সা চৌই থাঙ্কা চিনি পারা কামাই রং যে দংনাই আমি লাহার হামিয়া চিকন চিকন রক খাইন চপাই নাই বা হারোয়া কোয়াগি নাই হারক রংজাগি দংখা থাং ফাই বেড়াই দেড়াই দংখা তাই মেখুদং থাইকুদং অবহাই মানে খুনই বিয়া লংসাই ফাইকা অবন বাকি নাই নক নক নগ নাংমানি বাকি নাংমানি জরা চারান বাকি নাই মেখুদং থাইকুদং কাই দোলান নাঙ্গ মেখুদং থাইকুদং কাইনা বাকি নাই হা কাহাম অংন নাঙ্গু সাতং নাংজাক বেলায় সাতং নাংজা হিংকাব চাইয়া গানা গেনির বফং তঙ্গু নাংমা তুই জরা সাকলম ফাইনা তুই অবহাই নাই নাই মেখুদং থাইকুদং কাইলান নাঙ্গু বফং বেদা কতর তংলা হাঙ্কে বন তানই সালি লেখে তোনার নাঙ্গু তাই মুসুক তন মুসুক পুন তক চাই মেয়া তুইখে ব্যাংকে তোমার নাঙ্গু চুং নগতাম কাইমান যাদের পথা থাপেক মৈতুবতুই বাতেমা দংশুবাই

morangin phela hanglai buduk rasai rui nai boni butuino phui nai wati nangya chatung nangya ki nobar nang kaham amte phlang phlang jakawo ha ha ching se pai thap lagi saka buli nai bono aro pomri tong la hang kan kai ayang machine paila hang kenu bo bumuk pen nai kai trang kai nan nangu phui nei nori kai hang lai bothai thaiya kotorang ya te dakti thaiya leri thaiu obon pori bo chung muri me kai manu thaktui kai manu abo hai jadre pot tai thalik bothai thalik mukhan thoda tongunu tamang khai wati jarawo thalik ni bugli eba thalik bufang ni moi chaman chaya tabo gozarawo markin kenjo tongu omti maniyo chung kai manu milok kai manu sakamura kai manu khakulu kai manu oba jadra pot kai manu tai ya phango nawa nawa tui phlang phlang kai jabra phui tonan nangu tai ya phango kabang berdum basala hanklai kaham narugi nai tai rono berdum no rai khibir dei বাক্স বাক্স চুং দালক বসাই মানম তির রাই খিবি রাই তুমি নাই খিবি রিয়াই নাই চাই মানু তাই ইয়ার রং সাকানুক জলা হাঁকলাই মুসকি গাছ আমাই হা আরো কিসা থাপলা কাবং ইয়া থাপলা কিসাকলাই বন সালসা সালনই দালকই তুনি নাই অলত লাঙি পমনা নাঙ্গু তুই কচা এত কি মাতন নাই তুই কচালা হাঁকলাই সগি থানাই তাই তুই নাংমানি জরা হাঁকে তুই মারো নাই তুই বুড় মানে বা তাবুক যে ওয়াতি অমানি ও ওয়াতিন তুই নুন চুং হাকর ঘুরি আর পলিথিন বই নাই চুং নারক মানু ও একলাই দ্রাম রক নারক মানু কতর কতর ড্রাম হাই একলাই ইট বালু সিমেন্ট বাই ট্যাঙ্কি খাইব চুং আর দায়িত্ব মানু অল অ তুই ন খগি খগি তলাঙ্গি রুই মানু নাঙ্গান জরা অবা হেকে চুং মুখুতুং থাইকুতুং মানু ও জরাব তামাখা ইয়ং কুক বুথাই ফুনা ইয়ং মারে খে নো চিনি দেরামু তুবু বুথাই সগি থাঙ্গু অয়ং নো বুথানানে বেলাই ক্লাই তাবুক যদি ভাত হাতি অ থাম্পি বুথানমানি যে বেট তঙ্গু অববে জং বুথারি মানু অং ইয়াখাই বুথাই কানা রাগো নি লোক থেপাই তঙ্গ হাঙ্কাই আর বাই কবাই নে কফাই নে বথাং বিয়ং থাঙ্গু অববাদেবু ট্রেপসিন তঙ্গু ও ট্রেপস চুং বাজানি হাতি খাই হাতি নি পাই তুই নাই ইয়ং ইয়ং খাসি তংল হাংলাই বো বহাই মতন মানি নাই আর হাবি নাই কফা কানকাতে থাংমাইয়া তাই কেসা তঙ্গু বাল্ব বা হারিকেন হুন বাকসা অব অংখা বিথি অব হারিকেন হাইনু খাসি তন মানু অব ও হাতি ও মানথগু রাং কবং ইয়া বিশুঙ্গু বিথি তঙ্গু হাবি চালা হাংকে থুয়ু অব হাকে ইয়গ মানু অব অদেব চুং বোথাই রং রিসির রকম খাওয়ি তল হাঁকে বনি ইয়াকি চুং ইয়গি মানু ইংকে বোথাই কাবাং লঙ্কা চুং বুড়ো আসু রিসরি মানাইবা অবাকি নেই বিথি নো চাও আর কাংরং থুন গাংলাং থুন মুড়ি মিয়ং থুন অব হাই বুবার বাননাই বা জিঙ্গা অমতিরক তাবনাই পিয়া বংবুড়াই কুড়িখা মারখে বিথি সেরান বাকি নাই অ বিথি গরং বুতুই চাউই নাই ব্রক থিপাই মরাঙ বই থাঙ্কা অবনি বাকি ফুম কচাঙ্গ বাসাই নাই ওয়াফিসাও তুলা ফানি নাই চলা বুবানি যে বুখরি ন বা পরাগ যেন হিন না দিয়ে ঘন্টাও কর্ম কর্ম তঙ্গু অবনো ফুলি তুবি নাই বুড়ি বুয়ারও থেপাই মার নাই চুং ভাইকে সিনি নাই বুব চলা বুব বুড়ি চলা বুবারও করা তঙ্গিয়া বুড়ি বুবার করা তঙ্গু ওরা তুবি নাই থেপাই থেপাই মার নাই হেকে তে করা মানে দরক নাই সগি থাঙ্গিয়াও নাই অব হাই মা খাই অব ফুঙ্গ মুক্তির বাসাই নাই খাই রেখাংলাই বেলাই যাও হাইকে চুং যাদের পথ মিখুদুং থাইথুং কং মাননাই হাতিও বুফালি মাননাই চাইবু মাননাই তাবুনি নাই দি কাংরং তাই গাংলা বলাই জানাই ইয়ং নুকজাগু অজরাও অবনি বাকি নাই বিথি মা সার নাই বিথিন কবাং খায় তা সার দি সালসা সালনি উলুল সার দি

nung hati ni pai mea hanklai, hata blai, pai tu budi, o hata blai no tui tung lulu go, hora chobi tundi, tani ni nipungo, obo sebe kibi nai, rishumani sarg basaban butui, bekhe dali nai, nung uram uram sargan kebo thang payu. Abun loge, nim blai ni butui rukhe tebo bhamu, obo aekle khlai kanklai, bo, Karima tangu ba tipe tangu. Hayaklai, yago bozung butarimanu. Yago glabs to be nai, botana nang bono. Boni buti butungu, kormo kormo, amtuno, botari botari irkankle, belezo. Taika shanka Kufur kufurke, beban, hongmani. Abokasha pangas. Bono boka kankle, koboni tangu. Abo, bukunoga haplebu. Hachukma, kosukma, obhai, hongu. কে বনি বাগিবু বিথি সানান ক্লাইও অব বাজার হাতি লগো লাইতেছে কে মানু হেকে খলাই কাঙ্কে বা ও সার বাই হাদা বুতিন ওরা মোরাম সালা হাঙ্কে বু ব মরাঙ্গি থাঙ্গ ব খারপাই মা থাঙ্গু হেকে বাজার হাতি নিব তুং বিথি বন তুই সারই মানু অয়কে খাইলা হাঙ্কলাই চুং চাই মনাই তাই ফালিব মনাই খাপাংস তিনি তো মানজুমা সপায়াকু বা তিন বাকি খাপাংস মানজয়ানা চুং তাবর আর্জামন খালায়ানো আর্জাবি খেলানো নীলিমা দেব বর্মা

শুনলেন কক্বরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন লাইফ অন ইন টক শো সঞ্জাক আহম। সঞ্জাক আহম অনুষ্ঠানে কক্বরক গান শুনলেন, পরিবেশন করলেন নীলিমা দেববর্মা। শেষ হল সঞ্জাক আহম অনুষ্ঠানটি আকাশবাণী বিলোনিয়া। এবারে অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামার অনুষ্ঠানে আজ শুনবেন SRI নিয়ে বলবেন। নবজ্যোতি সাহা।

0: আমাদের আজকের আলোচনার বিষয় স্ত্রী পদ্ধতিতে ধান চাষ। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কৃষি বিশেষজ্ঞ নবজ্যোতি সাহা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: আজকের বিষয় রাখা হয়েছে এসআরআই, যাকে বলা হয় স্ত্রী পদ্ধতিতে ধান চাষ।

0: নিয়ে। যদিও এই পদ্ধতি কৃষকদের জন্য নতুন কিছু নয়, অনেক আগে থেকে এরা চাষ করে আসছেন, অনেক কৃষক ভাই এ সম্পর্কে অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে চাষ করছেন, তারপরেও মাঝে তাদের অনেক অসুবিধা থেকে থাকে বা অনেকে নতুন করে চাষ করবেন এরকম আশা করে আছেন। তো আজকের বিষয়ের উপর আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে। শুরুতে আমরা জানব যে আমাদের এখানকার যে মাটি রয়েছে বা জলবায়ু রয়েছে সেটা কি সাধারণ চাষ পদ্ধতির জন্য উপযোগী নাকি এসআরআই এর জন্য উপযোগী?
1: তো নমস্কার আমাদের কৃষক ভাই বোনরা। তো আমি একটু প্রথম থেকে আসি। আমাদের ত্রিপুরার জলবায়ু আমরা সবাই জানি খুব নির্মল এবং নাতিশীতোষ্ণ পরিবেশ।
0: আচ্ছা আচ্ছা,
1: না শীত না উষ্ণ, যেখানে গরমকালে আর্দ্র জলবায়ু থাকে, শীতকালে 4 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে তাপমাত্রা, বৃষ্টিপাতের হয় আপনি লগভগ 2200 মিলিমিটারের মতো।
0: আচ্ছা আচ্ছা,
1: মাটি এসিডিক সয়েল,
0: মানে সময় উপযোগী সবকিছু,
1: সময় উপযোগী
0: পরিমাণে পাওয়া যাচ্ছে,
1: সময় উপযোগী সবকিছু আমাদের ত্রিপুরাতে। ত্রিপুরার জলবায়ু, ত্রিপুরার মাটির পরিবেশ সবকিছু চাষের জন্য একটা বরদান।
0: আচ্ছা আচ্ছা,
1: বলা যেতে পারে যেটা অন্য কোনো জায়গায় খুব পাওয়া খুব কষ্টকর। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের ত্রিপুরার যে প্রধান ফসল, প্রধান ফসল বলুন আর আমাদের স্ট্যাপল ফুড, মানে আমাদের দৈনন্দিন যে আহারের মধ্যে ভাত হল অন্যতম। আর ত্রিপুরার যদি প্রধান ফসলও বলি আমি ভাত, ভাতের জন্য যে আমরা চাল উৎপাদন করি মানে ধান,
0: মানে যতটুকু জায়গাতে বা জমিতে আমাদের কৃষির কাজ হচ্ছে বা ফলন হচ্ছে তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ধান,
1: ধান চাষ। ঠিক আছে, তো কারণ ধান চাষ আজকের নয়, বহু বছর ধরে প্রচলিত এই ধান চাষ।
0: ঠিক তাই,
1: তো দেখা গেছে ধান চাষ যে প্রচলিত পদ্ধতি এটা আমাদের ঠিক আছে, প্রচলিত পদ্ধতি এক সময়ের জন্য সাশ্রয় ছিল, দিন দিন সবকিছুর অভিব্যক্তি ঘটে। তো ধান চাষের উপরও উন্নতির একটা নতুন পরিবর্তনের জন্য ভারতে প্রথম আলাপাতি সত্যনারায়ণ অন্ধ্রপ্রদেশে এসআরআই মানে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন মানে নিবিড় ধান চাষ পদ্ধতি এনেছিলেন মোটামুটি 1999 থেকে 2000 মতো। ত্রিপুরাতে সর্বপ্রথম ডক্টর বাহারুল ইসলাম,
0: আচ্ছা
1: হ্যাঁ মজুমদার, উনি ত্রিপুরাতে এই এসআরআই পদ্ধতি আবিষ্কার করেছেন। উনি কৃষি বিশেষজ্ঞ, তার উপর কৃষি যে বিজ্ঞানী,
0: আচ্ছা আচ্ছা
1: ঠিক আছে, বাহারুল ইসলাম মজুমদার। তো উনি প্রথমত বোরো সিজন মানে আমরা যেটা শীতকালীন যে ধানটা বলি ওইটার উপর প্রথমে উনি কাজ করেছেন, ফার্স্ট এসআরআই, 44 জন ফার্মারকে নিয়ে, 44 জন কৃষককে নিয়ে।
0: আচ্ছা,
1: তো ওই 44 জন কৃষক থেকে কিভাবে আমাদের আজকের জার্নি,
0: সারা ত্রিপুরাতে 44 জন
1: কৃষককে নিয়ে বেছে নেওয়া হয়েছিল এই
0: এসআরআই পদ্ধতিতে ধান চাষ করার জন্য।
1: আর আজকে এই ধান চাষ আমাদের যে এগ্রিকালচার মিনিস্টার রতনাথ, উনি 25,200 হেক্টর এসআরআই ধানের টার্গেট করে রেখেছে 25-26 যেই কৃষি বর্ষে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো কিভাবে এই ইভ্যালুয়েশন, কিভাবে এই অভিব্যক্তি, কৃষকের যেই ধান আমাদের, তো ওদেরকে আমাদের উন্নত করার আমাদের মেইন
0: উদ্দেশ্য
1: মোটো যেটা। তো আসল কথায় আসি যে আসলে এসআরআই পদ্ধতিটা কিভাবে হয়, কি করতে হয়, কেন প্রচলিত কৃষি পদ্ধতি থেকে এসআরআই পদ্ধতিটা ব্যয় স্বল্প খরচ এবং উন্নত অধিক ফলন এবং উন্নত চাষযোগ্য,
0: মানে কৃষকদের মধ্যে যারা এসআরআই তে চাষ করছেন তারা জানেন এতে কি ধরনের স্বল্প খরচে বা কম খরচে অধিক ফলন তারা পাচ্ছেন, মাঝখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর যাদের মধ্যে এখনো এই সচেতনতা আসেনি বা এই

0: আসেনি তাদেরকে কিভাবে আগ্রহী করা যায় এসআরআই তে ধান চাষ করার জন্য, বিভিন্ন কৃষি দপ্তর থেকে এর কাজ চলছে।
1: তো খুব ভাবে কাজ চলছে এটার জন্য। যদি আপনি ধরে নিন যে প্রচলিত কৃষি পদ্ধতি যেটাতে ধরুন 40-50 কেজি পার হেক্টর, এক হেক্টরকে আমরা 6.23 কানি হিসাবে ধরে নিই, তো 40-50 কেজি ধানের প্রথমে তো দরকার কি আমাদের বীজের দরকার, ঠিক আছে না? তো 40-50 কেজি বীজের দরকার,
0: আচ্ছা
1: ধরুন 6.23 মানে পার হেক্টর হিসাব করলে তো অনেক বেশি। যেই জায়গায় এসআরআই পদ্ধতিতে আমাদের স্বল্প পরিমাণের, স্বল্প পরিমাণটা হলো 5-8 কেজির মতো আমাদের বীজ দরকার এক হেক্টর, মানে
0: সেটাই মানে কৃষকদেরকে বুঝতে হবে যে গতানুগতিক বা সাধারণ পদ্ধতিতে তারা যে চাষটা করছেন, করে আসছেন অনেক আগে থেকে, সেখানে সেই চাষের সাথে এখনকার যে এসআরআই চাষ তার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু কৃষকদেরকে বুঝাতে হবে যে আপনার সাধারণ পদ্ধতিতে 50-60 কেজি বললেন বীজের দরকার,
1: বীজের দরকার
0: এক কানিতে চাষ করতে
1: গেলে এটাতে 5-8 কেজি বীজের দরকার
0: এসআরআই এর ক্ষেত্রে,
1: এসআরআই এর ক্ষেত্রে।
0: আচ্ছা,
1: তো এখানেই ফার্স্ট যে প্রথম অ্যাডভান্টেজ বলা যেতে পারে
0: সেখানে
1: এসআরআই পদ্ধতিতে
0: লাভ,
1: মানে কি হয় যেখানে ওদের যে বীজ কেনার ব্যয় কমলো, ব্যয় কমলো একদিকে, ঠিক। তো আমাদের যদি আমি দেখি যে এসআরআই পদ্ধতির নেক্সট যেটা উপযোগিতা এসআরআই পদ্ধতিতে, এটা হলো যে আপনি কি করে আমরা এসআরআই নর্মাল যে ধান চাষের পদ্ধতিতে ধরুন 4-5 কি লাগিয়ে দিলাম, চারা রোপণ করে দিলাম,
0: আচ্ছা
1: ঠিক আছে, 4-5 চারা রোপণ করলাম, এখান থেকে আমাদের ফার্মারদের যে আমাদের কৃষক ভাইদের মাথায় একটা জিনিস থেকে যে একটা চারা মরে গেলে হয়তো কি হবে আরেকটা চারা উঠে যাবে, তার জন্য ওরা কি করে 4-5 করে চারা লাগিয়ে একসাথে লাগিয়ে, কিন্তু ওরা ওইটাতে অবগত হয় না যে 4-5 চারা যদি লাগায় আপনার ঘরে ধরুন এখন আপনার এক বাচ্চা, ঠিক আছে, আপনি ওই এক বাচ্চাকে আপনার যতটা পারিশ্রমিক দেন তার ধরেন 80% একটা বাচ্চার উপর খরচ করলেন, ঠিক আছে, তো কি হবে আপনার বাচ্চার অটোমেটিক্যালি কি হবে যে ভালো পারভারিশ হবে, ঠিক আছে না? কিন্তু এখন যদি আপনার ঘরে দেখা যায় 2টা বাচ্চা আছে, আপনার ওই 80% খরচ 2টা বাচ্চাতে 40% করে ভাগ হবে, ঠিক তো, তাই হবে। তো এসআরআই পদ্ধতি তো সেম, 4-5 যখন চারা লাগা মানে নর্মাল যে ধান চাষ প্রচলিত পদ্ধতি, 4-5 যখন চারা লাগানো হয় তখন কি হয় 4-5 চারা তো নিউট্রিয়েন্টস মানে খাওয়ার নিচ্ছে না, তো তখন 4-5 চারা জন্য যে খাওয়ারটা
0: সমপরিমাণ সব গাছগুলো
1: ভাগ করে নিচ্ছে, কিন্তু এসআরআই পদ্ধতিতে আমরা একটা মাত্র চারা লাগাই,
0: আচ্ছা
1: 10-12 দিনের পরিণত চারা, 10-12 দিনের
0: বীজতলা থেকে
1: 10-12 দিন
0: বয়সের চারাকে আমরা মূল জমিতে লাগাবো,
1: মূল জমিতে আমরা রোপণ করব, ঠিক আছে। ওই রোপণে দেখা যায় কি হয় একটাই চারা আমরা লাগাবো, একটা চারা লাগালে কি হবে আমার এই যে চারাটা একটাই নিজের খাওয়ার পুরোটা নেবে, পুরো ওই এরিয়ার পুরোটা খাওয়ার এই চারাটাই নেবে, ঠিক আছে, তো অবশ্যই
0: একটা গুছাতে একটা চারাই হবে,
1: একটাই চারা,
0: সেক্ষেত্রে একটা চারা থেকে একটা চারা দূরত্ব কত
1: হবে, এটা আমি আসছি,
0: বা একটা লাইন থেকে একটা লাইন,
1: এটা আমি আসছি ধীরে ধীরে। তো ওর কি হবে গঠন, যে শারীরিক গঠন বা ওর যে ফসল তৈরি করার ক্ষমতা বেশি থাকবে, কারণ ওর শিকড় বেশি বৃদ্ধি পাবে, তো তার জন্য কি হয়েছে এবার বৃদ্ধি পেতে হলে কি হয় একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব যেটা আপনি এখন বললেন, আমরা নর্মালি 25x25 সেন্টিমিটার রাখি একটা চারা থেকে একটা চারার দূরত্ব, ঠিক আছে, 25x25 মানে একটা চারা থেকে একটা চারার দূরত্ব 25, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব 25x25, ঠিক আছে,
0: চারা থেকে চারার দূরত্ব এবং একটা সারি থেকে একটা সারির দূরত্ব সমান দূরত্ব,
1: তার জন্য এটাকে আমরা কি বলি নিবিড় চাষ পদ্ধতি, এসআরআই পদ্ধতিকে মানে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন যেটা বলি নিবিড় চাষ পদ্ধতি। তো কি হয় তখন একটা চারা থেকে একটা চারার দূরত্ব যখন 25 সেন্টিমিটার হয়

0: তখন কি দেখা যায়, ওই চারাটা ঠিকভাবে কি খাওয়ার নিতে পারছে, ঠিকভাবে গঠন বৃদ্ধি হচ্ছে, ওর কি পাশকাঠি যেটা আমরা পেনিকেল বলি, দেখা যায় যেটাতে নর্মালি সাতটা আটটা পাশকাঠি হয়, এখানে এসআরআই পদ্ধতিতে দশ থেকে পনেরোটা পাশকাঠি বেরোয়। দশ থেকে পনেরোটা পাশকাঠি মানে বেশি পরিমাণ ফসল,
1: জায়গা বড় থাকাতে
0: পাশকাঠি বেশি হবে, মানে ফসল বেশি হবে, তো অটোমেটিক্যালি আমার কি হবে যে ফলন অবশ্যই বেশি হবে।
1: কৃষকদের মনে আরেকটা প্রশ্ন আসে, আমরা প্রায় সময় কৃষকদের সাথে কথা বলে জানতে পারি যে সব ধরনের জাত বা সব জাত কি সব ঋতুতে এই এসআরআই পদ্ধতিতে চাষ করা যাবে?
0: না, এসআরআই পদ্ধতিতে আমরা যদি ধরে নিই যে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে, যেহেতু আমাদের কাজই হল ত্রিপুরার চাষিদের উন্নত করা, তো ত্রিপুরার জন্য গুমতি, রঞ্জিত, সাবওয়ান, রঞ্জিত সাবওয়ান, গুমতি, তারপর তাছাড়া আরিজ 644, তাছাড়া বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি যেগুলি আছে, উন্নত ফলনশীল ভ্যারাইটি, এগুলি আমরা ত্রিপুরার জন্য নিয়ে থাকি এসআরআই পদ্ধতিতে। তো এইবার নেক্সট যেটা উপযোগিতা এসআরআই এর প্রচলিত কৃষি পদ্ধতি থেকে, ধান চাষে সবচেয়ে বেশি আমাদের যদি জলের পরিমাণ হয়, এটা হলো ধান চাষে সবচেয়ে বেশি পরিমাণ 5000 লিটার জলের পরিমাণ হয় এক কেজি ধান ফলাতে। আমাদের
1: সাধারণ পদ্ধতিতে,
0: সাধারণ পদ্ধতিতে এক কেজি ধান ফলাতে আমাদের 5000 লিটার জলের প্রয়োজন হয়।
1: আচ্ছা,
0: তো এটা অনেকটাই, কিন্তু এসআরআই পদ্ধতিতে 30-40% জলের পরিমাণ কমে যায়, মানে 2000-3000 লিটার জল কমে যায়, মানে জলের পরিমাণ কম লাগলো এখানে। তো এটা হলো আরেকটা উপযোগিতা আমাদের এসআরআই পদ্ধতি। অনেক ফার্মার, অনেক কৃষক ভাই বোনেরা বলে যে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করলে আমাদের কি হয়, খরচ বেশি হয়। খরচ বেশি হয় কারণ কেন, দেখা যায় 25-25 ডিস্টেন্স যে দূরত্বটা আমার মেনে চলতে হয়, তো কি কি হবে যে যারা একটু প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের শ্রমিক আছে ওদেরকে নিতে হয়, তো ওদেরকে একটু বেশি পরিমাণে খরচ দিতে হয়। তো খরচ দিলে কি হয়, তখন ফার্মাররা বলে যে না আমার,
1: সেক্ষেত্রে তো যেহেতু কম চারার প্রয়োজন হয়, প্রথমত হচ্ছে বীজ কম লাগছে, সেখানে একটা তাদের সাশ্রয় হচ্ছে, তারপর হচ্ছে জমিতে যেহেতু আমার কম চারার প্রয়োজন হচ্ছে, একটা চারা থেকে একটা চারার দূরত্ব 25 সেন্টিমিটার রাখতে হচ্ছে, বা যেখানে আমার সাধারণ পদ্ধতিতে 4-5টা চারা একসাথে লাগানো হতো, এখানে একটা চারা লাগানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকের খরচটাও কিন্তু কম হচ্ছে, কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে।
0: শ্রমিকের অনেক সময় কৃষক ভাই বোনেরা বলে যে শ্রমিকের পরিমাণ বেশি হয়, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে।
1: আচ্ছা,
0: কারণ কেন, মানতে হয় অনেক কিছু, মানতে হয় যেটা দূরত্ব মানতে হয়, বীজতলার যে উচ্চতা মানতে হয়,
1: সেক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ নিয়ে,
0: সঠিক প্রশিক্ষণ নিয়ে
1: সেই কাজে, মানে বিজ্ঞানসম্মতভাবে সেই
0: কাজ করতে হবে। প্রথম দিকে যদিও খরচ কম বেশি লাগে, একটু কিছু বেশি লাগে, কিন্তু দেখা যায় এসআরআই পদ্ধতিতে ধান চাষ করলে যে আগাছা, আগাছা কম হয়, কারণ আমরা কোন উইডার ইউজ করতে পারি, কারণ কেন, ডিস্টেন্স বেশি থাকে,
1: অনেক বেশি জায়গা থাকে,
0: জায়গা থাকে,
1: আগাছা পরিষ্কার করতে আমাদের সহজ হয়,
0: আগাছা পরিষ্কার
1: করতে, যেহেতু আপনি বললেন যে জলসেচের ব্যাপারটা অনেক কম লাগে জল, সেক্ষেত্রে আগাছা হওয়ার সম্ভাবনা অনেক কম,
0: অনেক কমই থাকে আগাছা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো আর যেই সকল ভ্যারাইটিগুলি আমরা নিতে পারি এসআরআই পদ্ধতিতে, তো ওই সব ভ্যারাইটি জলের খুব কম প্রয়োজনই হয়।
1: আচ্ছা,
0: তো তার জন্য কৃষকের একদিকে লাভ এসআরআই পদ্ধতিতে, ঠিক আছে। তো আমাদের কি কারণে, নেক্সট আরেকটা কারণ যার জন্য কৃষকরা এসআরআই পদ্ধতি অবলম্বন করবে,
1: আচ্ছা,
0: এক তো হল খরচ কম, খরচ অনেকই কম, যেখানে আমাদের নর্মাল প্রচলিত কৃষি পদ্ধতিতে ধান থেকে আমরা যখন বীজ রোপণ করি তখন চারার, মানে গাছের যে বীজের দাম, তারপর আপনার ধরুন সারের দাম, তো তারপর ধরুন বাকি যে ইন্টারকালচার অপারেশনগুলি, মানে যে কৃষির
1: মধ্যবর্তী যে
0: পরিচর্যাগুলি, ওই পরিচর্যাতে অনেক খরচ হয়।

0: এসআরআই পদ্ধতিতে ওই জিনিসটা হয় না।
1: মানে শুরু থেকে যা বোঝা গেল বা কৃষকরা যেটা জানতে পারলেন যে এসআরআই তে যদি আমরা ধান চাষ করি তাহলে আমাদের চাষগতভাবে অনেক কম খরচ হচ্ছে, যেখানে বীজ কম লাগছে, যেখানে জলসেচের পরিমাণ অনেক কম, যেখানে সার বা ওষুধের পরিমাণ অনেক কম লাগছে, সেক্ষেত্রে যেহেতু চারা থেকে চারা দূরত্ব অনেক বেশি, কম চারার প্রয়োজন, সেখানে শ্রমিকের কৃষকদের সে ভ্রান্ত ধারণা দূর করতে হবে যে সঠিক প্রশিক্ষণ নিয়ে নিজেরা যদি করে তাহলে শ্রমিকের খরচটা কিন্তু তারা বাঁচিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে যে মধ্যবর্তী পরিচর্যা যেটা বললেন, কোন ধরনের রোগ বা পোকার আক্রমণ হতে পারে কি এসআরআই তে চাষ করলে?
0: রোগ পোকা
1: সাধারণ পদ্ধতিতে যেটা হয় না এখানে হতে পারে,
0: এখানে বলছেন তো রোগ পোকা, আমাদের রোগ পোকা কিভাবে হয়? রোগ পোকা অ্যাকচুয়ালি কোন মানে আপনার পদ্ধতির উপর ভিত্তি করে রোগ পোকা হয় না। রোগ পোকা সবসময় হয় আমাদের ক্লাইমেট, মানে আমাদের যে জলবায়ু, তারপর আমাদের সাপোজ ধরুন আজকে থেকে 5 বছর ধরে একটা রোগ পোকা চলে আসছে, তো ওই রোগ পোকাটা একটাতে ওর যে অভিব্যক্তি অনুযায়ী ও ওই রোগ পোকাটা ওইখানে ধরবে। কিন্তু এসআরআই পদ্ধতিতে আমাদের রোগ পোকা অনেকটা পরিমাণ কম হয়। কারণ কেন? প্রথমত হলো যে আমার মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা হলো সবচেয়ে বড় একটা মূল কারণ। তো দেখা গেল ওর কোনো একটা রোগ পোকার কোনো একটা ডিম বা ওর যে প্রজননের কোনো একটা বস্তু মাটিতে বা পাতাতে থাকলো, তো ওই ডিস্টেন্সটার কারণে কি হয়, ও আরো যে স্প্রেড মানে ওর যে বাড়ার ক্ষমতাটা কমে যায়। আর চাষিরাও কি খুব ভাবে দেখাশোনা করতে পারে?
1: আচ্ছা আচ্ছা,
0: কারণ এখানে আমার উইডার ইউজ করতে পারবো, ঠিক আছে। তাছাড়া যে রাসায়নিক সার,
1: এখানে আগাছা অনেক বেশি হয়, আগাছা থেকে কিন্তু অনেক পোকার আক্রমণ হয়, আর এই ক্ষেত্রে এসআরআই তে কিন্তু যেহেতু আগাছা কম সেক্ষেত্রে
0: তো এসআরআই
1: পরিচর্যা অনেক ভালো হয়।
0: আর যেখানে সবচেয়ে বড় জিনিস, যেখানে আমাদের চারা রোপণের ক্ষেত্রে এটা খুব ভাবে মাথায় রাখতে হবে আমাদের চাষিদের, যেখানে 30 থেকে 40 দিনের মতোই লেগে যায় আমাদের নর্মাল যেই চাষ পদ্ধতিতে চারা মানে মূল জমির জন্য প্রিপেয়ার হতে, কিন্তু এসআরআই পদ্ধতিতে 10 থেকে 12 দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায়। আর টোটাল যে চারাটা 135 থেকে 140 দিনের মধ্যে রেডি হয়ে যায়, যদিও এটা ভ্যারাইটি টু ভ্যারাইটি
1: ডিপেন্ড করে,
0: ঠিক আছে। তো কিন্তু সব দিকে দেখতে গেলে যেখানে আমাদের মোটামুটি 20 থেকে 30 গুণ বেশি ফলন সম্ভব হয়,
1: সেটাই কিন্তু কৃষকদের জানার বিষয় যে আমি সবকিছু ঠিক আছে, আমার এখানে খরচ কম হচ্ছে বা আমার এখানে সময় কম লাগছে, কিন্তু ফলনটা আমার কিরকম হবে? সাধারণ পদ্ধতিতে যদি আমি বেশি ফলন পাই কেন বা সেখানে করবো না? দেখা যাচ্ছে না এসআরআইতে
0: আমার ফলন বেশি হচ্ছে, কারণ কেন, আমাদের নর্মাল যে প্রচলিত কৃষি পদ্ধতি মানে ধানের ওইখানে থেকে অনেক পরিমাণ বেশি, কারণ আমাদের যে কৃষক ভাইদের যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এটা বুঝতে হবে যে ডিস্টেন্স বেশি হওয়ার জন্য কি হয়, পাশকাঠি মানে পেনিকেল বেশি হয়,
1: পাশকাঠি বেশি হলে মানে ফলন
0: বেশি হবে, অটোমেটিক্যালি বেশি হবে। তো এটা আমাদের বুঝতে হবে, আমাদের ভাই বোনেদের, কৃষক ভাই বোনেদের এটা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা আচ্ছা, তাহলে কৃষক ভাই বোনেরা আপনারা বুঝতেই পারলেন যে কেন আমরা এসআরআই তে ধান চাষ করব, যেখানে আমরা কম খরচে চাষ করতে পারছি এবং অধিক ফলন পাচ্ছি। এ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা হয়েছে, আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।

শুনলেন খেতে খামারে অনুষ্ঠানের সবশেষে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন পদ্মাবর অনুষ্ঠানে মনা সমঙ্গলের গান। পর্ব 6, বিষয় পুষ্প আনিতে শিবের কমল বনে গমন, পরিবেশনায় জিন্টু শিলনন্দী এবং সহশিল্পী বৃন্দ। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। মনোরঞ্জনী একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত 8:05। জানা অজানা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান রাত 8:30, বিষয় এ মাসের বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম। এ নিয়ে বলবেন তীর্থপ্রতিম মহাজন। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় নবনীতা মজুমদার। 5 মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। 9:30 শুনবেন অনুষ্ঠান মাঠে ময়দানে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, বিষয় খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। এ নিয়ে বলবেন টিঙ্কু দে। অনুষ্ঠানটির সংযোজনায় সঞ্জীব দাস। রাত 10:00 শুনবেন চলতি সংসদীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের তারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। পরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শুনলেন অনুষ্ঠান সূচী।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনা সুমঙ্গলের গান। শুনবেন এর ষষ্ঠ পর্ব, বিষয় পুষ্পাণীতে শিবের কমলবনে গমন, পরিবেশনায় জিন্টু শীল নন্দী এবং সহশিল্পী বৃন্দ।

0: কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু, মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচার এবং যোগা একাডেমি। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ পরিবেশিত হল পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, শুনলেন এর ষষ্ঠ পর্ব। বিষয় ছিল পুষ্প আনিতে শিবের কমল বনে গমন। পরিবেশন করলেন জিন্টু, শীল নন্দী এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল সকাল 8:30 শুনবেন এর সপ্তম পর্ব, বিষয় নেতার জন্ম ও পদ্মার জন্ম বিবরণ। পরিবেশনায় কৌশিক রায় এবং সহশিল্পী বৃন্দ। মনে রাখবেন আগামীকাল সকাল 8:30 শোনার আমন্ত্রণ জানাই আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনে দফায় দফায় ব্যাহত। উভয় সভায় দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তৎস্বরূপের বিষয়ে তদন্তের দায়িত্ব সিটকে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলডোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, তার এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন।
1: মলডোভা কি পহলি রাজ্য কে যাত্রা হে এ হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধ মে এক ঐতিহাসিক উপলব্ধি হে আর হামারে দোনো দেশো কে বিচ বড়তি মিত্রতা আর আপসি বিশ্বাস কো দর্শাতি হে। ভারত আর মলডোভা তিন দশক সে মধুর আর মৈত্রীপূর্ণ সম্বন্ধ সাজা করতে আ রহে। ভৌগোলিক রূপ সে দূর হোনে কে বাবজুদ শান্তি, বিকাশ আর অন্তরাষ্ট্রীয় সহযোগকে প্রতি আমাদের সাজা প্রতিবদ্ধতাকে অনুরূপ আমারি সাজেদারি নিরন্তর বাড়তি রহে।
0: জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলডোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সংস্থাগুলি মলডোভার পুনর্নবীকরণ শক্তি প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে সোলার পাওয়ার, ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিডস এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন। মলডোভার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান শ্রীমতী মুর্মু। তিনি আজ চিসিনৌতে স্তেফান সেল মারেসিস ফান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির সঙ্গে ভারতের এবং মলডোভার বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনৌতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভার সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্যে দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। এর আগে দ্রৌপদী মুর্মুকে চিসিনৌয়ের রাষ্ট্রপতি প্যালেসে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ বাদল অধিবেশনের প্রথম দিনেও দফায় দফায় ব্যাহত। উভয় সভাই দিনের মতো মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন বসলে এন ভাস্কর রাও, সুধাংশু শীল সহ সদ্য প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য।
2: মহামহিম শেখ আহমদ বিন খলিফা আল থানি নে জুন 1995 সে জুন 2013 তক 18 বর্ষ তক কতর কে আমির কে রূপ মে কার্য কিয়া। উনোনে আধুনিক কতর কি নিউ রাখি। উনোনে ভারত কতর সম্বন্ধ কে সংবর্ধন মে ভি মহত্বপূর্ণ ভূমিকা নিভাই।
0: এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। হৈহট্টগোল চলতে থাকায় সভার কাজ বেলা ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এরপরও একই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। ষষ্ঠবার সভার কাজ বিঘ্নিত হওয়ার পর বিকেল ৩টায় ফের তা শুরু হলে পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতবি করে দেন প্রিসাইডিং অফিসার। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। পঞ্চমবার মুলতবি হওয়ার পর রাজ্যসভা দুপুর ১২টায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, চলে প্রতিবাদ বিক্ষোভ। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল ১১টায় সভা শুরু হলে বিভিন্ন দলের নবনির্বাচিত সাংসদরা শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে। চারটে নাগাদ প্রতিবাদকারীরা একটি স্মারকলিপি তার কাছে জমা দেন। ধর্ণা অবস্থান তুলে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শ্রী নাড্ডা। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লি পুলিশ শান্তি শৃঙ্খলা ও সংযম বজায় রাখার জন্য বিক্ষোভকারীদের কাছে আহ্বান জানিয়েছে। এক ভিডিও বার্তায় দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার এবং জনসংযোগ আধিকারিক রাজীব রঞ্জন কোনোরকম হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে

0: না পড়তে এবং পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন। কোনো রকম গুজব, ভুল বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।
1: All participants are requested to conduct themselves in a peaceful manner, refrain from indulging in any unlawful or violent activities, and comply with the lawful directions issued by police officers or personnel deployed on duty. The public is advised not to believe or circulate rumors, misinformation, or unverified content through any platform. Citizens are requested to rely only on authentic sources of information and extend their cooperation to Delhi police in maintaining peace, harmony, and public order.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ বাংলা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তছরূপের বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেওয়ার ব্যাপারেও মামলাকারীদের সতর্ক করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষের আইনজীবী এফআইআর দায়েরের আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য যে এসআইটি গঠন করা হয়েছিল তারাই পুলিশের পরিবর্তে এই তছরূপের তদন্ত করতে পারবে কিনা সে বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার মতামত চান। এ মাসের 27 তারিখ মামলার পরবর্তী শুনানি, ওই দিন উত্তরপ্রদেশ সরকার সিটের তদন্তের বিষয়টি জানাবে। শ্রী মেহতা জানান, তদন্ত চলছে, ইতোমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে যে সিট গঠন করা হয়েছিল তার উদ্দেশ্য ছিল অভিযোগের সত্যতা যাচাই করা। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্তরাখণ্ডে চারধামের বিভিন্ন রুটে ভারী বৃষ্টি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে। গারওয়ালের কমিশনার আনন্দ স্বরূপ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। রাস্তা পরিষ্কার হলে তবেই ফের যাত্রা শুরুর সংকেত দেওয়া হবে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিয়ের স্টারমারের পদত্যাগের পর রাজা তৃতীয় চার্লস গ্রেটার ম্যানচেস্টারের প্রাক্তন মেয়র 56 বছর বয়সী বার্নহ্যামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এর আগে স্টারমার 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ ভাষণ দেন। সাংবাদিকদের স্টারমার বলেন, পূর্ণ সমর্থন থাকা অ্যান্ডি বার্নহ্যামের হাতে তিনি দায়িত্ব তুলে দিচ্ছেন। স্টারমার বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাইডু বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন পন্থা পদ্ধতি নিয়ে তারা আলোচনা করেছেন। সরকার জানিয়েছে, পেট্রোলে ইথানল মিশ্রণের হার 20% বেশি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যসভায় এক লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, ইথানল মিশ্রণের হার আরও বাড়ানোর বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বৈজ্ঞানিক ও কারিগরি সমীক্ষা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই দফায় দফায় ব্যাহত। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেববর্মা দিনী ককতমা ববাক রকমখা কাইথাম হাকতর বেড়াইমানি পুইলা বখাগ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু দিনী মলডোভা রিপাবলিক বিনি বেড়াইমাও থাঙ্গি সগৈকা হায়ুংনি দাংশাও ভারত বেবাক তৈন গো শিমুং তৈ ইয়াচাকমুং মানি দঙ্গুহনি শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সংসদ নিওয়াতি মলনি অধিবেশন তিনি সিমি চেংখা হাস্টেফা ইন্দ্রসেনা রেডিনালু ফেকমুং কারজাক ভারত হামসাজাক ভারত শ্রামৈতি সানাও যত্ন সিগাঙ্গি ফাইনা কবখা হাস্টে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ থৈজামা বাই জুদা জুদা দিকল খা খামসাজাক তাবু ককতুমা শুক্রবৈ কাইথাম হাকতর বেড়াইমানি পুইলা বখাগ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু দিনী মলডোভা রিপাবলিক বিনি বেড়াইমাও থাঙ্গি সগৈকা রাজাখর কিসিনাউনি রাষ্ট্রপতি ভবন বন পান্ডাতে গার্ড অব অনার ইয়াফারজাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বিনি অ বেড়াইমাও মলডোভানি রাষ্ট্রবক্রক মাইয়া সান্দু বাইব বখাগনি কগলাম সালাইমাও আচুখা ও আচুকলাইমানি নাহারমুং ওংখা কাইনি হাকতরনি বখাকনি হালক গড়া খাইনান খবৈ জুদা জুদা দিকল চুবামুং ফুয়ারনা মলডোভা আবনো পুইলা কেব ভারতনি রাষ্ট্রবক্রক অঙ্গি বেড়াইনা থাংমা আবোবাই কাইনি হাক্তরনি হালক তেবো গড়াক অঙ্গানো হিনে খাখাজাক হায়ুংনি দাংশাও ভারত বেবাক তৈন গো শিমুং তৈ ইয়াচাকমুং মানি তঙ্গুহনি শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চেংনা সিগাং ককতমা থুমনাই রকনম্ব অকক শাখা স্কাইরুট স্টার্টআপ টিমনি কাহামান মারিনক খুরজাও মন্ত্রীবক্রক শাখা ভারতনি শিকলা হদা নখায়ুঙ্গ কাইশা কতাল লাম চেঙ্গি রেখা ভারতনি শিকলা আচাইসংনি রংমারি তৈ মুচুংমা তাবুক নখায়ুংহাই কুয়ার অংসাজাক সংসদনি অধিবেশন চাসামুং গনাং অঙ্গি অঙ্গানহিনী খাখামুংনি কক বো শাখা মন্ত্রীবক্রক তেব শাখা সালথাং এসিয়া ং টংমা হামিয়া টং হালক ভারত হাই হাকতর নগনি বাকি কাইসা কতর জঞ্জাল অঙ্গি বাজামানি পেট্রোল ডিজেল এলপিজি ফার্স্টে রসায়নিকনি বাবায়ও কবাংমা জঞ্জাল আচাইমা নুকজাকমানি আবনো ইয়াগুলব ভারত রাং থংতৈ হামক্রাই অংমানি নুকজাখা সংসদনি ওয়াতৈ মলনি অধিবেশন তিনি সিমি
1: আজ সময় কি মাঙ্গ হয় कि राष्ट्र निष्ठा से भरे हुए राष्ट्रभक्ति के लिए जी रहे आवाज को सदन में उचित मंच मिलता रहे वे अपनी आवाज को बुलंद करे देश को दिशा दे और इसलिए मैं आशा करता हूं और मुझे पक्का विश्वास है जहां तथ्य होते हैं जहां तर्क होते हैं वहां तूफान के लिए जगह नहीं होती है अगर तर्क मजबूत है तथ्य मजबूत है তো শান্ত চিত্ত সে ভি আপনি আওয়াজ কো বুলন্দ বানায়া যা সকতা হ্যায়
0: সংসদ নি ওয়াতে মলনি অধিবেশন তিনি নিসিমি জেংজাখা লোকসভা ও থিজাক আগিনি খড়ক দগা আদং তে কাতারনি ফাদার আমির শেখ হামাত বিন খালিফা আল থানিনি বখাক বরম ইয়াফারজাখা সিংমুং কক ফিল রুমুং জেংজাখে নিট আমজক মুংনি সিংমুং কাংব্লাই কেসে কেরেং তে অয়োধ্যা ইস্যুনতিয়ে কেবেংনাই বদল রোগনি খরাং টিসামাবাই লোকসভা অধিবেশন হওয়াই গবাং মথাক তনি জাগো রাজ্যসভা ও ইস্যুনতিয় ন খরাং টিসালাইমুং লোকসভানি স্পিকার ওম বিড়লা কেবেংনাই বদনে আদং রগ্ন পান্ডা ও টংকচাং তৈ পাইরিনানি চুপানানি কইমুং নারগো কেন্দ্রনি টংখর বলং তৈ নবার তৈবার সেলাইমুং মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি দিল্লি কতাল জাতিসংঘনি নবার তৈবার মথানি বক্রক সাইমন স্টিয়েল্ট বাই মালাইখা হদালাম বসাকা কগলাম সালাইমা ও নবার তৈবার দেরামা কাশুমুং তাংসেপ রাংথংনি চুবামুং তৈ যতনি বাকি রায়দা রুগজাক হামক্রাইনি বাবাইনতৈ কগলাম ওংখা মন্ত্রী মোজাং যাদব শাখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদীনি তৈদুলমুং বাই সংসাজাক জরানি সিকাংন বাই থাংনি নাহারমুং সুপুং মান্না তৈ নবার তৈবার সেলাইজাকমানো কেবেঙ্গি নাংমাইয়াপ্রি নাহারি বুসকাঙ্গি তঙ্গু হাস্টে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ তিনি থৈজাখা আগরতলা হাস্টে পুলিশ সদর নাইখুঙ্গ বিনি হাবানকনি শাক সেরাং নগ বিনি মাং মানো বন লগে লগিন আগরতলা জিবি শাখামনগ তলাঙ্গি থাঙ্কে শাক নাইনাই বন থৈকা হনে সাকলায়ো পোস্টমর্টম খ্লাইমা ইয়াগুলো ডিজিনি মাংগথৈ নুখুংনি ইয়াগো ইয়াফারি রেজাখা ব থৈজামা বাই খা খামা ইয়াফারখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা বিনি নুখুংনি বখা খা খামা খুনুখা মন্ত্রী অগ্রা হাস্তে মন্ত্রী সভানী আদংরক আগিনি মন্ত্রী অগ্রা মানিক সরকার এমপি বিপ্লব কুমার দেব কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী এমএলএ সুদীপ রায় বর্মন প্রদেশ বিজেপি কাস্কো অভিষেক দেব রায় তে প্রদেশ কংগ্রেস কাস্কো আশিস কুমার সাহা ডিজে অনুরাগ থৈজামাবাই বিনি নুখুংনি বখা খা খামা ফুনুখা ডিজে অনুরাগ থৈজামাবাই নাইমথাং দিখল ব খা খামা নুকজাখা কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী তে এমএলএ সুদীপ রায় বর্মন পার্টি মুংন চেরই নাইনা হাইকোর্টনি দরবার ফাঙ্ক বক্রকনি তৈদুল মুংবাই তে আলাদা চেরই নাইনানি কমিটি খানানি সানমুং সানখা 1994 বেসনি ত্রিপুরা কেডারনি আইপিএস অনুরাগ থাই বিশনি মে তালনি জিসনি সালমারিও ত্রিপুরা পুলিশনি দাগিফাং অক্রা অঙ্গী বারজা ইয়াচাকমানী আবুনি সিগাং ব হাস্টে গোয়েন্দানি বেদেকনি ডিজিপি নখবই জুদা জুদা নাংকুকমা আচুক থাই তে সিবিআই সিআইএসএফ রাষ্ট্রকুঞ্জনি কৌশবু মিশনব বারজা ইয়াচাকলাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মানা বাকে লগ ইন খাইনি www.newsonair.com নিউজ অন ইয়ার এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইনি নিউজ অন ইয়ার অফিসিয়াল আবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক সালমারিও ককতি সালনি ফুংনি দামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্দাও হাক্তরতে বই হাক্তনি লুকুটক পাই কগলাম সালায়েন আবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রী বখরক লুকুরক নবরক নি ওয়ানসুকমা খা কামাক মন কি বাত সাহরানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরক নি ওয়ানসুকমুং রক্ন রহরি মানো টুল ফ্রি নাম্বার 1800117800 অন নাম্বার কল খাইয়ে দি হিন্দি এবা ইংরেজি জিবাই ওয়ানসুমুং রক্ন রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুই জে লিং মানানো আরো ব এস এম এস খাই মান হবায়ন ফোন লাইন অ তালনি বুসকাং সাল নৈচিব্রৈ সালমারি জরা ফিয়কজাক টঙ্গানো হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো ফেক মুকারজাক ভারত হামসাজাক ভারত স্নামৈতি সানাও যৌতন সিগাঙ্গী ফাইনা কবখা তিনি কৈলাসহরী উনকুটি কলাক্ষেত্র বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মুকুমু ট্রাটসবাই সংসাজাক পান্ডাও ব অকবমুং নারেখা হাস্টেফা হামক্রাইতে কাহামকুক হাস্টে স্নামৈতি সানাও হদানি মথা বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মুকুমু ট্রাটসনো বলাইখা
2: By providing 40 families with piglets and 30 families with ducklings, along with the necessary accessories, the trust is directly contributing to the economic resilience of our rural communities.
0: পান্ডাও চা বাঘ আমচাইও টংনাই রকন ওয়াকশা বাগজাখা আগুন কারী ফুল জানু এথলেটিক্স ফুটবল ক্লাব নি বরী ফুটবল থাই রকন বাইসাইকেল বাগজাখা পান্ডাও মানজাখা এমএলএ বিরজিৎ সিংহ ট্রাস্ট নি কাস্ক প্রণব রায় উনকুটি জেলা পরিষদে কাস্ক অকরা অমলেন্দু দাস কৈলাসহর পুর পরিষদে চেয়ারপার্সন চপলা রানী দেব রায় আকর্ষণ তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি বাইখুরাও মালাকিনী হাতি সেট নি কুনালা কাইখা ও হাতি সেট স্নামৈতি সানাও রাংবায়ানে খক সারজাক চার্জি রাশায় পান্ডাও তাংচুরু মন্ত্রী শাখা জুলাইবাড়ি বিধানসভা আমচানী কয়ফাং কলসি বাইখুরা জুলাইবাড়ি হাতিনো স্নামফির মুজাগৈ টঙ্গো তাংজাগৈ টঙ্গো কতাল মালাকিনী মার্কেট সেদ্রক পান্ডাও মানজাখা জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান তাপস দত্ত তে বাই চেয়ারম্যান কেশব চৌধুরী জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতিনি আদং সুদীপ দত্ত আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র তিনি নিশিমি চেংজাখা রিপেয়ারিং অফ ডিবি এস এম পি এস লয় খাইমো সালবা রমৈচলিনে ও লয় খাইমুগো সালচি সালকা আমচাইনি আকাশবাণী কেন্দ্রনি ইঞ্জিনিয়ার বেদেকনি অফিসারক তেই সেবকরক মানজাখা ও সালনি পান্ডাও চেঙ্গি রেখা সালচি সালকা আমচাইনি আকাশবাণী ইঞ্জিনিয়ার বেদেকনি দাগিফাং অক্রায়াকচু হেমন্ত নুরেম বুসকাং দামনৈ চিব্রিও সালচি গুমটি সিপাহীজলা উনকুটি তেই সালগ্রা হাঙ্করো গবং ওয়াতি ওয়াইমানোহিনে হজাকমুং রেখা নবারতিবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচিনে ডিগ্রি তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি থামচিসা দশমিক নৈ ডিগ্রি তাই খামানি নৈচিবা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তঙ্খা ককটুমা পাইথাগো হাইনহাই ককটুমা ববাক্রক দেওয়াইসা গাইথাম হাক্তর বেড়াই মানি পুইলা বখাগো রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু তিনি মলডোভা রিপাবলিকও বিনি বেড়াইমাও থাঙ্গি সগৈকা হায়ুনি দাংসহ ভারত বেবাক্তে গো সিমুংতে ইয়াচা কুমানি তঙ্গু হনি শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সংসদ নিয়ে ওয়াতে মলনে অধিবেশন তিনি নিসিমি জেংজাখা হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো ফেক মুঙ্কারজাক ভারত সামসাজাক ভারত স্নামৈতি সানাও যতন সুকাঙে ফাইনা কবখা হাস্তে পুলিশ নিয়ে দাগিফাং অকরা অনুরাগ থিজামা বাই জুদা জুদা দিখলো খা খামসাজাক ককটুমা তিনি বাকে অরণ্য পাইখ্যা উল্নি ককটুমা আওয়াই অঙ্গানে খনা ফুং দামসিনী সতী ব্রেচিওয়।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করেছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া, আগামীকাল রাজ্যের রাষ্ট্রীয় শোক। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ কৈলাসহরের অনুকোটি কলাক্ষেত্রে বৈকুণ্ঠনাথ তর্কভূষণ স্মৃতি ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল সমৃদ্ধ, উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সামাজিক সংস্থা বৈকুণ্ঠনাথ তর্কভূষণ স্মৃতি ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন।
1: By providing 40 families with piglets and 30 families with ducklings, along with the necessary accessories, the trust is directly contributing to the economic resilience of our rural communities.
0: অনুষ্ঠানে চা বাগান এলাকায় বসবাসকারী প্রাণী পালকদের মধ্যে শুকর ছানা বিতরণ করা হয়। তাছাড়া ভুলুজানু অ্যাথলেটিক ফুটবল ক্লাবের মহিলা ফুটবলারদের মধ্যে বাইসাইকেলও তুলে দেওয়া হয়। বক্তব্য রাখেন বিধায়ক বীরজিৎ সিনহা, ট্রাস্টের সভাপতি প্রণব রায় প্রমুখ। উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত ছজন প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ বাইখরায় দ্বিতল বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই শেডটি নির্মাণে ব্যয় হবে প্রায় 1,80,00,000 টাকা। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী বলেন, জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাং কলসি বাইখরা জোলাইবাড়ি বাজারের সংস্কার করা হচ্ছে, তৈরি হচ্ছে নতুন দ্বিতল মার্কেট শেড। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত এবং ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত প্রমুখ। আকাশবাণী আগরতলা কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অব ডিবি এসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলির আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক এবং কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তাঁর ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি, প্রশাসনিক, অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মী। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ যৌথভাবে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল স্তরের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় স্তরের রিসার্চ আর্টিকেল কম্পিটিশনের আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের অডিট রিপোর্ট এবং পাবলিক ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে নীতি প্রাসঙ্গিক এবং তথ্য সমৃদ্ধ মৌলিক গবেষণাকে উৎসাহিত করা। শুধুমাত্র এককভাবে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী 1 আগস্ট 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 মধ্যে অনলাইনে তাদের গবেষণা প্রবন্ধ পিডিএফ ফরম্যাট জমা দিতে পারবেন, যেখানে প্রতিটি ক্যাটাগরিতে জাতীয় স্তরে বিজয়ীদের জন্য যথাক্রমে 1,25,000, 1,00,000 এবং 75,000 টাকার পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করছে। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপস টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত ভারতের মতো দেশগুলির জন্য একটি বড় সংকট তৈরি করেছিল। পেট্রোল, ডিজেল, এলপিজি, সার এবং রাসায়নিকের ক্ষেত্রে অসংখ্য বাধা এবং সংকট দেখা দিয়েছিল। তা সত্ত্বেও ভারত 7.7% প্রবৃদ্ধির হার বজায় রেখেছে এবং বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: আজ সময় কি মাং হ্যায় কি রাষ্ট্র নিষ্ঠা সে ভরে হুয়ে রাষ্ট্রভক্তি কে লিয়ে জি রহে আওয়াজ কো সদন মে উচিত মঞ্চ মিলতা রহে ভি আপনি আওয়াজ কো বুলন্দ করে দেশ কো দিশা দে আর ইসলিয়ে মে আশা করতা হুঁ আর মুঝে পক্কা বিশ্বাস হ্যায় जहाँ तथ्य होते हैं, जहाँ तर्क होते हैं, वहाँ तूफान के लिए जगह नहीं होती है। अगर तर्क मजबूत है, तथ्य मजबूत है, तो शांत चित्त से भी अपनी आवाज को बुलंद बनाया जा सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-1178-00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের আজ মৃত্যু হয়েছে। আগরতলায় রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে তার দেহ উদ্ধার করা হয়। তাকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং GBP হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর ডিজির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ডিজি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ বিপ্লব কুমার দেব, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ডিজি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ডিজি অনুরাগের মৃত্যুতে রাজ্যে আরক্ষা মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বিধায়ক সুদীপ রায় বর্মন ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। 1994 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের IPS অনুরাগ গত বছরের 17 মে ত্রিপুরার পুলিশ মহানির্দেশকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজ্যের গোয়েন্দা শাখার DGP সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং CBI CISF রাষ্ট্রপুঞ্জের কসভো মিশনেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ পদক এবং অসাধারণ কাজের স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছিলেন। ডিজি অনুরাগের মৃত্যুতে আগামীকাল রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সময় রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা ও কমলপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ মানিক ভান্ডার কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল এবং আগরতলা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 4-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী, সিপাহীজলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশামুক্ত ভারত, বিকশিত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া। আগামীকাল রাজ্যে রাষ্ট্রীয় শোক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিও করে দেখার সময় রাত 8:06 হয়ে 34 সেকেন্ড। শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান, ছবি নদিয়া কে পার। গানগুলির গীতিকার এবং

ছবি নদিয়া কে পার, গীতিকার এবং সুরকার রবীন্দ্র জৈন। এবারে গানটি শুনবেন হেমলতা এবং সুরেশ ওয়াতকারের কণ্ঠে।

শুনলেন মনোরঞ্জনী, অনুষ্ঠানে শুনলেন একে হিন্দির ছবিটি গান, ছবি ছিল নদিয়া কে পার, গীতিকার বংশরকার ছিলেন রবীন্দ্র জৈন। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।

0: নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জানা অজানা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তীর্থপ্রতিম মহাজন। উনি বিএড কমপ্লিট করে বর্তমানে এমএসসি করছেন এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জানা অজানা অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয় যেটা রেখেছি, ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম, এই সম্পর্কে আজকে কথা বলব আপনার সাথে। ওনার জীবনী, ওনার কর্মজীবন, উনি কি কি ধরনের আবিষ্কার করেছেন, এই সমস্ত কিছু নিয়ে জানব আপনার কাছ থেকে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জানা অজানা অনুষ্ঠানে।
1: ধন্যবাদ। আজকের আমাদের যে আলোচ্য বিষয়টা তা হল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী এবং ওনার যে বৈজ্ঞানিক কর্মসূচিগুলো আছে তা নিয়ে। ডক্টর আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, সংক্ষেপে ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং রাষ্ট্রনায়ক। তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে বিশ্বব্যাপী পরিচিত।
0: হ্যাঁ, কেন ওনাকে এই মিসাইল ম্যান বলা হচ্ছে?
1: তিনি ভারতবর্ষের যে ক্ষেপণাস্ত্র, যেগুলোকে আমরা মিসাইল বলে থাকি, ওগুলার সর্বপ্রথম আবিষ্কারের যে ভূমিকায় ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উনির ওই মিসাইলগুলোতে, যেমন অগ্নি ক্ষেপণাস্ত্র, যে ব্যালিস্টিক মিসাইল, এগুলোতে উনি যে ভূমিকা তা ওই সময়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। তার অসামান্য বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম, বিনয়, কঠোর পরিশ্রম এবং তরুণ সমাজকে উদ্বৃদ্ধ করার ক্ষমতার জন্য তিনি আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং জনগণের রাষ্ট্রপতি হিসাবে পরিচিতি লাভ করেন। ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম শহরে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জৈনুল আবেদিন এবং মাতার নাম আশিয়াম্মা। ছোটবেলা থেকেই কালাম অত্যন্ত মেধাবী, কৌতূহলী এবং অধ্যবসায়ী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য তিনি ভোরবেলা সংবাদপত্র বিতরণ করতেন এবং তারপর স্কুলে যেতেন। দারিদ্রতা কখনো তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি সবসময় বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্প মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করার পর রামনাথপুরমের সরোজ হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হন। গণিত ও বিজ্ঞানের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। পরে তিনি তিরুচিরাপল্লীর এসটি জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরই তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে অধ্যয়ন করেন। এই সময় তিনি বিমান ও মহাকাশ প্রযুক্তির প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি সফলভাবে ইঞ্জিনিয়ারিং শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করার পর 1958 সালে তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, যা আমরা DRDO নামে চিনে থাকি, ওইখানে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। সেখানে তিনি সামরিক প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন প্রকল্পে কাজ করেন। পরে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় যা ইসরোতে যোগদান করেন। ইসরোতে কাজ করার সময় তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেন, যা SLV 3 নামে পরিচিত। এই প্রকল্প পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। 1980 সালে এই উৎক্ষেপণ যানের মাধ্যমে রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে স্থাপন করা হয়েছিল। এটি ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি যুগান্তরকারী সাফল্য। ডক্টর কালামের সবচেয়ে বড় অবদান ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নে। তিনি বহু গুরুত্বপূর্ণ গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের নেতৃত্ব দেন। 1983 সালে তিনি তার নেতৃত্বে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যা আমরা বর্তমানে IGMDP নামে পরিচিতি লাভ করি, এই কর্মসূচির মাধ্যমে ভারত নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হতে শুরু করেছিল। এই কর্মসূচির অধীনেই তৈরি হয় পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল, নাগ এই ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রগুলো। এর মধ্যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ দুইটি ক্ষেপণাস্ত্রতে উনার সর্বাধিক ভূমিকা ছিল তা হল অগ্নি ক্ষেপণাস্ত্র এবং পৃথ্বী ক্ষেপণাস্ত্র। অগ্নি হল ভারতের অন্যতম সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘপাল্লার যে কোনো লক্ষ্যভেদকে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। আর পৃথ্বী হচ্ছে ভারতের প্রথম দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা স্বল্প দূরত্বে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মহাকাশ গবেষণার অবদান হিসাবে তিনি ইসরোতে কর্মরত যখন ছিলেন তখন তার উদ্দেশ্যে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যা SLV 3 এর উন্নয়ন হয়েছিল। এর ফলে ভারত নিজস্ব প্রযুক্তিতে উপগ্রহ উৎক্ষেপণে সক্ষম হয় এবং বিদেশের উপর নির্ভরতা কমে। 1998 সালে পোখরান 2 পারমাণবিক পরীক্ষা, যা ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা ছিল, ডক্টর কালাম এই পরীক্ষায় গুরুত্বপূর্ণ সমন্বয়কারী ভূমিকা পালন করেন। এই পরীক্ষার মাধ্যমে ভারত একটি ঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকীকরণ, তিনি বিভিন্ন ধরনের রাডার, নির্দেশন ব্যবস্থা, উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার নেতৃত্বে ভারত আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির দিকে এগিয়ে যায়। 2002 সালে ডক্টর APJ আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার কার্যকালের মেয়াদ ছিল 2002 থেকে 2007 সাল পর্যন্ত। তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশতেন বলে তাকে পিপলস প্রেসিডেন্ট বা জনগণের রাষ্ট্রপতি বলা হতো। রাষ্ট্রপতি থাকাকালেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করতেন এবং তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহ প্রদান করতেন। তিনি বিশ্বাস করতেন যে দেশের উন্নয়নের মূল শক্তি হল তরুণ সমাজ। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি বহু জনপ্রিয় বই রচনা করেছিলেন, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হল উইংস অফ ফায়ার, যা মূলত উনার আত্মজীবনী সম্পর্কিত, তারপর ইগনাইটেড মাইন্ডস, ইন্ডিয়া ইন 2020, দেন মিশন ইন্ডিয়া, টার্নিং পয়েন্টস, ট্রান্সেন্ডেন্স, এই বইগুলোতে তিনি বিজ্ঞান, নেতৃত্ব, নৈতিকতা

0: আত্মবিশ্বাস এবং উন্নত ভারতের স্বপ্নকে তুলে ধরেছিলেন। ডক্টর কালাম ছিলেন অত্যন্ত সৎ, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী মানুষ। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। ক্ষমতার শীর্ষে থেকেও অহংকার তাকে কখনো স্পর্শ করেনি। ধর্মীয় সম্প্রীতি, মানবতা এবং জ্ঞান চর্চায় তিনি বিশ্বাস করতেন। তার বিখ্যাত উক্তিগুলোর মধ্যে একটি হল, স্বপ্ন সেই নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটি যা তোমাকে ঘুমোতে দেয় না। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে প্রথমে সূর্যের মতো জ্বলতে শেখো। ডক্টর কালাম তার অসামান্য অবদানের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য পদ্মভূষণ, যা তিনি 1981 সালে পেয়েছিলেন, পদ্মভূষণ, যা 1990 সালে পেয়েছেন, এবং ভারতরত্ন, যা 1997 সালে তিনি পেয়েছিলেন। 2015 সালের 27 জুলাই তিনি মেঘালয়ের শিলংয়ে উপস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছিলেন। তার এই জীবনাবসানও শিক্ষা ও জাতি গঠনের প্রতি তার অগাধ নিষ্ঠার প্রতীক। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি বিজ্ঞান, শিক্ষা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথেছিলেন। তার নেতৃত্বে ভারত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা বিজ্ঞানে বিশ্বমঞ্চে নতুন পরিচিতি লাভ করেন। একই সঙ্গে তিনি তরুণদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করতেন। তার জীবন আমাদের শেখায় যে দারিদ্রতা কখনো সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে না। দৃঢ় ইচ্ছাশক্তি, সততা এবং নিরলস পরিশ্রমই মানুষকে মহান করে তোলে। তাই ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন, তিনি ভারতের এক অমর প্রেরণার নাম।
1: শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের অতিথি যিনি রয়েছেন, ওনার কাছ থেকে আমরা শুনছি ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। ওনার সম্পর্কে, ওনার জন্ম, কর্মজীবন, শিক্ষাজীবন এবং কী কী ধরনের আবিষ্কার উনি করেছেন, কী কী বই লিখেছেন, পুরস্কার কী কী পেয়েছেন, এই সম্পর্কে আজকের অতিথি তীর্থপ্রতিম মহাজন উনি বললেন। আসলে এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম, আপনি বললেন উনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, 11তম রাষ্ট্রপতি এবং একজন প্রখ্যাত বিজ্ঞানী। ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ গবেষণা প্রযুক্তির উন্নয়নে ওনার অসামান্য অবদানের জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের ক্ষেপণাস্ত্র মানব নামে ওনাকে অভিহিত করা হয়। আর জন্ম হয়েছিল ওনার তামিলনাড়ুর রামেশ্বরম গ্রামে। কর্মজীবনের শুরুতেই তিনি যেটা আপনি বললেন যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাতে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে ভারত প্রথম দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা SLV-3 তৈরি করে। পরবর্তীতে তিনি ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IGMDP-র প্রধান স্থপতি হিসেবে অগ্নি এবং আরেকটা বললেন পৃথ্বী মতো সফল মিসাইল তৈরি করেন,
0: যা যে কোনো যেমন অগ্নিটা দূরবর্তী যে কোনো লক্ষ্যভেদের জন্য আজ বর্তমান সময় পর্যন্ত ভারতের এক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত দিক থেকে ভারতের খুব উন্নত একটি
1: ক্ষেপণাস্ত্র।
0: সাথে পৃথ্বী হচ্ছে নিকটবর্তী যে কোনো স্বল্প দূরত্বের যে লক্ষ্যবস্তুগুলো রয়েছে তাদের তাদেরকে নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করা বা আঘাত আনাতে বর্তমান সময় পর্যন্ত এই পৃথ্বী ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়ে চলছে।
1: APJ আব্দুল কালাম, ওনার পুরো নামটা যদি শ্রোতা বন্ধুদের একটু বলেন।
0: APJ আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জৈনুলাবেদিন আব্দুল কালাম।
1: আবুল ফকির জৈনুলাবেদিন আব্দুল কালাম হলেন APJ আব্দুল কালামের পুরো নাম। আর যেটা আপনি বললেন ওনার কিছু বিখ্যাত উপদেশ বা উক্তি উনি করে গেছেন,
0: কিছু বিখ্যাত উক্তি হলো যিনি যা উনি বলেছিলেন ওই বিভিন্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদেরকে উৎসাহিত করার জন্য বা উৎসাহ প্রদানের জন্য, স্বপ্ন সেই নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটি যা তোমাকে ঘুমাতে দেয় না। যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে প্রথমে সূর্যের মতো জ্বলতে শেখো।
1: ওনার বিখ্যাত উক্তি বললেন আপনি, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না বলেন উনি লিখেছেন, উনি বলে গেছেন সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমেই তোমাকে সূর্যের মতো পড়তে হবে, এবং বইও লিখে গেছেন আপনি বললেন, সেটা আমাদের শ্রোতা বন্ধুদের
0: ওনার যে
1: উদ্দেশ্যে আবার বলুন।
0: বিভিন্ন বিখ্যাত কিছু বই রয়েছে যেমন মিশন ইন্ডিয়া, টার্নিং পয়েন্টস, ট্রান্সসেন্ডেন্স, তারপরে যেটা উনার আত্মজীবনীর উপর লিখিত তা হল উইংস অফ ফায়ার। তাছাড়া তিনি 2020 সালের মধ্যে ভারতের অবস্থা ভবিষ্যতে কিরূপ হবে ওই বিষয়গুলোর উপর ভেবে তিনি একটি বই লিখেছিলেন যা India 2020 নামে পরিচিত। তাছাড়া তিনি লিখেছিলেন ইগনাইটেড মাইন্ডস, যা এই বইটিতে মূলত বিজ্ঞান বিষয় নিয়ে যে চিন্তাধারা, বিজ্ঞানের যে গুরুত্ব আমাদের জীবনে, এই বিষয়গুলোকে তিনি এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন।
1: বিজ্ঞান গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানের জন্য শ্রোতা বন্ধুরা আপনারা কি জানেন 2010 সাল থেকে APJ আব্দুল কালামের যে জন্মদিন সেটাকে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে পালন করা হয়। আর আপনি যেটা বললেন যে রামেশ্বরমে উনি সেই শহরে উনি জন্মেছেন, অতি সাধারণ দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং পেশাগত পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতবাসীর অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর APJ আব্দুল কালাম।
0: রামেশ্বরম ছেড়ে যাওয়া APJ আব্দুল কালাম যখন উনার জন্মস্থান রামেশ্বরম ছেড়ে যাচ্ছিলেন তখন ভারতের স্বাধীনতা আসন্ন। সেই সময় নিজের জীবনেও বড়সড় পদক্ষেপ গ্রহণ করেন আব্দুল কালাম। রামেশ্বরম ছেড়ে জেলা সদরে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কালাম। সেই সিদ্ধান্তকে সাদরে স্বাগত জানিয়েছিলেন তার বাবা, এমনকি কালামের মা আশিয়াম্মাকেও বুঝিয়েছিলেন তিনি। ভিন্ন শহরে পড়তে গিয়ে মন খারাপ হতো তার, তবুও বাবার স্বপ্ন সফল করতেই জেদ করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কিন্তু জন্মভূমি থেকে ক্রমশ দূরে সরে যাওয়া নিয়ে তার খেদ ছিল। আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমার নিয়তি আমায় রামেশ্বরম নিয়ে যায়নি, বরং আমার ছোটবেলার ঘর থেকে আরও দূরে সরে নিয়ে গিয়েছে। রামনাথপুরমে পড়াশোনার সময়ে জীবনের এই অধ্যায়ে কালামের জীবনে প্রভাব ফেলেছিলেন তার এক শিক্ষক ইয়াদুরাই সলোমন। স্কুল জীবন শেষ করে সেন্ট জোসেফ কলেজ থেকে বিএসসি ডিগ্রি নেন কালাম। তারপর তিনি বোঝেন যে পদার্থবিদ্যা নয়, ইঞ্জিনিয়ারিংই তার আসল ইচ্ছে। ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্যে তিনি খুবই কষ্টের মধ্যে দিয়ে এই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজির থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিমান উড়ানোর স্বপ্ন। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসের সামনে দুটি বিমান রাখা ছিল, সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম। বিমান চালক হওয়াই তার একমাত্র মূল লক্ষ্য পরিণত হয়। তিনি বিমান চালক হওয়ার লক্ষ্যে স্পেশাল ব্রাঞ্চ নিয়েছিলেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। চাকরি জীবন শুরু। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করে বেরোনোর পরে ট্রেনিং হিসাবে তিনি যোগদান করেন হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডে। বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তার, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তিনি ব্যর্থ হন। আত্মজীবনীতে তিনি লিখেছেন, তিনি প্রবল আশাহত হয়েছিলেন ওই ব্যর্থতার পর। সেই সময়ে তার সাক্ষাৎ হয় স্বামী শিবানন্দের সঙ্গে। তার পরামর্শেই ফিরে পান মনের জোর, নিয়তিকে মেনে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন স্বামী শিবানন্দ। তারপর থেকে শুধুই উত্থানের শুরু হয় তার জীবন। ডিআরডিও ও ইসরোতে মিসাইলম্যান হিসেবে তিনি 1960 সালে কর্মজীবনের সুপ্রভাত করেন। তারপর 1969 সালে তাকে নিয়ে আসা হয় ইসরোতে, ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। PSLZ SLV-3 প্রকল্পেও তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজ ভারতের যে সামরিক শক্তি তার অনেকটাই নির্ভরশীল ক্ষেপণাস্ত্র সম্ভারের উপর। এই ক্ষেপণাস্ত্র সম্ভারের অনেকটাই APJ আব্দুল কালামের অবদান। সেই কারণেই তাকে আমরা সকলে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে চিনে থাকি। ভারতের তৈরি প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি লঞ্চ হয় 1989 সালে। অগ্নি এবং ভূমি থেকে ভূমি পৃথ্বী মিসাইল তৈরিতে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্পমূল্যে ভালো চিকিৎসা পরিষেবা পান তা ভাবনায় ছিল এপিজে আব্দুল কালামের এক গুরুত্বপূর্ণ চিন্তা। সেই লক্ষ্যে তিনি অসংখ্য কাজ করে গিয়েছিলেন। 2012 সালে তৈরি করেছিলেন তিনি ট্যাবলেট কম্পিউটার, যা গ্রামীণ এলাকায় সহজে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত হতো। 2002 থেকে 2007 সালে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তিনি বহু ছাত্রছাত্রীদের উৎসাহিত করে গিয়েছেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পরে তিনি শিক্ষকতাকে নিজের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ক্লাস নিতেন, আলোচনা সভায় অংশগ্রহণ করতেন, পছন্দ করতে শিশুদের সঙ্গে সময় কাটাত, তাদের সঙ্গে কথা বলতেন। যে মানুষটি শিক্ষকতা পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন, তার জীবনের অন্তিম মুহূর্ত সেই মঞ্চেই কেটেছিল। শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং 2015 সালের 27 জুলাই মৃত্যুবরণ করেন।
1: ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, যিনি প্রত্যক্ষ কারিগরি এবং সাংগঠনিক অবদানে ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থায় দীর্ঘ 4 দশক ধরে কাজ করেছেন। কর্মজীবনে তার অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, পেয়েছেন ভারতরত্ন। তার এই অবদান দেশ কোনোদিনই ভুলবে না। তার অমায়িক ব্যবহারের জন্য পিপলস প্রেসিডেন্ট বা জনগণের রাষ্ট্রপতি হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ধন্যবাদ আজকের অতিথি। অতিথি ছিলেন আজকে আমাদের স্টুডিওতে তীর্থপ্রতিম মহাজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের জানালেন, উনি কে ছিলেন, উনি কি ধরনের আবিষ্কার করে গেছেন, কি কি পুরস্কার পেয়েছেন এবং শেষ জীবনে উনি কি করেছেন, সমস্ত কিছু জানলাম আপনার কাছ থেকে। আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন। আজকের মতো বিদায় নেব জানা অজানা অনুষ্ঠান থেকে। আবার কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার।
2: শুনলেন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সংযোজনে ছিলেন নবনীতা মজুমদার, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী রমা বসু।

অনুষ্ঠানেই এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় রাজেশ্বরী দত্ত, শিল্পী রাজেশ্বরী দত্ত।

0: শুনলেন, পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন রমা বসুর কণ্ঠে অতুল প্রসাদের গান, পরে শুনলেন রজনীকান্তের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বিজেন্দ্র গীতি শুনলেন সর্বাণী সেনের কণ্ঠে, পরে শুনলেন রাজশ্রী দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান শুনলেন রূপম কুমারের কণ্ঠে, শুনলেন বাউল গান নবীনচন্দ্র খাঁড়ার কণ্ঠে, এবং সবশেষে শুনলেন বৃন্দগান, শিল্পী ছিলেন লক্ষ্মীছড়া ব্যান্ডের শিল্পীবৃন্দ। শেষ হল পাঁচ স্পেশালি আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান মাঠে ময়দানে।
1: নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাঠে ময়দানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। মাঠে ময়দানে এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা প্রতিবারই বিভিন্ন এক্সপার্টদের নিয়ে এসে খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন আলাপ আমরা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন অতিথি জাতীয় রেফারি টিঙ্কু দে। আর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয় রাখা হয়েছে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ। এই নিয়ে জানব বিশদভাবে আমাদের আজকের অতিথির কাছ থেকে। প্রথমেই নমস্কার টিঙ্কুবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য
2: নমস্কার।
1: প্রথমত আজকে আবারও আপনাকে আমরা কাছে পেয়ে গেলাম। আপনি জাতীয় রেফারি, এই যে টিঙ্কুদের জাতীয় রেফারি হল, সে নিয়ে প্রথমে যদি একটু আলোকপাত করেন বা আমাদের একটু জানান দেন যে এই টিঙ্কুদের জাতীয় রেফারি হিসেবে কিভাবে তৈরি হলেন বা কিভাবে আজকে এই জায়গায় অধিষ্ঠিত হলেন, সেই সম্পর্কে একটু জানব আমরা।
2: প্রথমত বিলোনিয়া রেডিও সেন্টার আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য। আমার সম্পর্কে বলতে গেলে রেফারি লাইনটা অ্যাকচুয়ালি আলাদা, এটা খেলাধুলার যে পরিচালক সেই ধরনের লাইন। তো আমরা প্রথম ত্রিপুরাতে আমি ক্লাস ওয়ান এক্সাম দিয়েছি, এরপরে ক্লাস টু অর্থাৎ ন্যাশনাল এক্সামটা হয়েছিল কলকাতা সল্টলেক স্টেডিয়ামে, সেখানে আমাদের সাথে সর্বভারতীয় পর্যায়ে 26 জন রেফারি এক্সাম দিয়েছিল।
1: আচ্ছা,
2: সর্বমোট এক্সাম দিয়েছিল প্রায় 250 জন, এর মধ্যে 26 জন উত্তীর্ণ হয়েছিল। এবং এইভাবেই এরপরে আমাকে পোস্টিং দেওয়া হলো, অর্থাৎ ম্যাচের পোস্টিং, সেখানে উড়িষ্যা কটকে আমার পোস্টিং হয়,
1: প্রথম পোস্টিং।
2: এরপরে হয় গোয়া, গোয়া থেকে তারপরে কল্যাণী, বিভিন্ন টুর্নামেন্টে, যেমন গোয়া হয়েছিল মীর ইকবাল হোসেন ট্রফি, এরপর কল্যাণীতে হয়েছিল আন্ডার-20 আই লিগ। এভাবে আমার শুরু যাত্রাটা।
1: আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকে যে বিষয় আমরা মাঠে ময়দানে অনুষ্ঠানে রেখেছি বা রাখা হয়েছে সেটা হচ্ছে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ। প্রথমেই এই সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইব, খেলাধুলা কিভাবে শিশুর পেশি এবং হাড়ের গঠনে প্রধান ভূমিকা রাখে সেই সম্পর্কে যদি একটু বলেন।
2: প্রথমত আমি খেলাধুলা সম্বন্ধে বলতে গেলে, খেলাধুলা শুধুমাত্র বিনোদন মাধ্যম নয়, এটি মানুষের সামগ্রিক শারীরিক ও মানসিক উন্নয়নের বিকাশ ঘটায়। নিয়মিত শরীরচর্চা আমাদের শিশুদের মস্তিষ্কের এবং শরীরের বিকাশ ঘটায়। প্রথমত খেলাধুলা হাড় ও পেশিগুলি শক্তিশালী করে। নিয়মিত দৌড়াদৌড়ি ও খেলার ফলে হাড় মজবুত হয়, পেশি সুগঠিত হয়।
1: আচ্ছা,
2: ওজন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত ক্যালোরি খরচ হওয়ার ফলে আমাদের শিশুদের শরীর অনেকে অতিরিক্ত মোটা হয়ে যায়, কিন্তু
1: মানে স্থূলতা, যেটা
2: স্থূলতা এবং শরীরের বিপাকক্রিয়ার উন্নয়ন ঘটে, যেমন স্থূলতা রোধ হয়, প্রতিরোধ ঘটায় এবং শরীরের যে বিপাকক্রিয়া মেটাবলিজম উন্নত হয়।
1: আচ্ছা, খেলাধুলার মধ্যে আমাদের যেমন ইনডোর গেমস রয়েছে, আউটডোর গেমস রয়েছে, তো এই দুই প্রক্রিয়া, ইনডোর এবং আউটডোর। তো এই ইনডোর গেমস এবং আউটডোর গেমস এর দুটোর মধ্যে তফাৎ করতে গিয়ে যদি বলা হয় যে ইনডোর চাইতে ইনডোর গেমস যেগুলো রয়েছে তার থেকে আউটডোর গেমসগুলোর মানে কি বলে যৌক্তিকতা অনেক বেশি বা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা বাড়তে সক্ষম হয়, সেটা
2: ইনডোর গেমের কথা বলতে গেলে যেমন আমাদের ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলি অ্যাকচুয়ালি বাতাসের মধ্যে হয় না। আপনি যখন ব্যাডমিন্টনটা খেলবেন তখন যে শাটলটা আছে সেটা বাতাসের মধ্যে চলে আসে, তো শাটলটা মুভমেন্টের ফলে সেখানে আউটডোরে খেলা যায় না, ইনডোরে খেলতে হয়। এই ধরনের অনেকগুলো গেম যেমন যে লন টেনিস
1: রয়েছে,
2: লন টেনিসও আছে, লন টেনিস, টেবিল টেনিস, আমাদের ব্যাডমিন্টন, তো এটা অনেকটা খোলা আকাশের নিচে খেললে কি হয়, সেখানে আপনার মুখ অক্সিজেনটা পাওয়া যায়, মানে একদম সাফিসিয়েন্ট অক্সিজেন। আর বদ্ধ ঘরের মধ্যে খেললে সেখানের মধ্যে আপনার সূর্যালোকেরও যেমন কম থাকে, সূর্যালোক কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি প্রস্তুত করতে সাহায্য করে, শিশুদের যে বিকাশ হতে, শারীরিক বিকাশ অর্থাৎ হাড় শক্ত হওয়া এবং শরীরের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ভিটামিন ডিটা কিন্তু আমাদের চামড়ায় উৎপন্ন হয়, অর্থাৎ সূর্যের আলোকটা যখন শরীরে লাগে তখন সেখান থেকে আমাদের ভিটামিন ডিটা উৎপন্ন হয়।
1: আচ্ছা,
2: তো সেই ক্ষেত্রে কিন্তু কার্যকরী ভূমিকা রাখে। ইনডোর গেমে কিন্তু এগুলো পাওয়া যায় না, তবে হ্যাঁ ইনডোর গেম আর আউটডোর গেম যাই বলুন না কিন্তু খেলার মধ্যে থাকতে হবে।
1: আচ্ছা,
2: চেস আরেক ধরনের খেলা, সেটা বসে খেলতে হয়, তো ক্যারাম আরেক ধরনের খেলা, কিন্তু আমাদের আউটডোর গেমে যেমন ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, খো খো, কাবাডি, লন টেনিস, জুডো, অ্যাথলেটিক, সুইমিং, এগুলো কিন্তু আমাদের আউটডোর গেমে বেশি হয়, অর্থাৎ আউটডোর গেমে হয়। এখন কোথাও কোথাও হয়তো বা
1: ইনডোর গেমস,
2: ফুটবলটা ইনডোর স্টেডিয়ামের মধ্যে হয় কিন্তু এটা আউটডোর গেম,
1: আউটডোর গেম। আচ্ছা, ঠিক ঠিক, তার প্রয়োজনীয়তা বা তার সৌজন্যতামূলক ভাবে হয়তো এটার পরিবর্তন করা হয়েছে। আপনি কিছু আগে বললেন স্থূলতা নিয়ে কিছু বললেন, এই স্থূলতা বা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে নিয়মিত খেলাধুলা কিভাবে সাহায্য করতে পারে সেটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দেন।
2: প্রথমত আমি একটা জিনিস আগে বলবো, যেটা হচ্ছে খেলাধুলা করলে কি হয়, অর্থাৎ আমাদের কিভাবে খেলাধুলা সাহায্য করে, অর্থাৎ শিশুদের অর্থাৎ মানুষ যে কোনো লোককে কিভাবে খেলাধুলা সাহায্য করে। যেমন খেলাধুলা করলে প্রতিনিয়ত বা আপনি যখনই নামবেন, আপনার শরীরে চার ধরনের হরমোন নিঃসৃত হয়।
1: আচ্ছা,
2: এই হরমোনগুলো কি, আমরা এগুলোকে বলা হয় হ্যাপি হরমোন।
1: আচ্ছা,
2: যেমন এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এই হরমোনগুলো আমাদের শরীর থেকে নিঃসৃত হয় খেলাধুলা করলেই, কিন্তু এগুলো
1: নিঃসৃত হবে, নাহলে হবে না।
2: হ্যাঁ, হ্যাপি হরমোন।
1: আচ্ছা
2: আচ্ছা, এন্ডোরফিন আমাদের কি করে, কিভাবে আমাদের
1: একদম একদম
2: করে সেটা আমি একটু বুঝিয়ে বলছি। এটি একটি প্রাকৃতিক পেইন কিলার। আমাদের শরীরে আমরা অনেক সময় পেইন, শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে আমরা ডাক্তারের পরামর্শে আমরা পেইন কিলার গ্রহণ করি, কিন্তু আমাদের শরীরের মধ্যেও পেইন কিলার আছে।
1: আচ্ছা,
2: সেটা কিন্তু খেলাধুলার মাধ্যমে সেটাকে জাগ্রত করা যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক পেইন কিলার। আমরা এন্ডোরফিনকে বলতে পারি খেলাধুলার পর যে ক্লান্তি, মানসিক চাপ, ব্যথা এগুলি দূর করতে এবং আনন্দের অনুভূতি ঘটায় এ এন্ডোরফিন, এন্ডোরফিন হরমোন।
1: আচ্ছা,
2: এটা হল এন্ডোরফিন হরমোন। আরেকটা হরমোন হচ্ছে ডোপামিন, এটা রিওয়ার্ড হরমোনও বলা হয়। ডোপামিনকে খেলার সময় ভালো কোনো লক্ষ্য অর্জন সফলতা অর্থাৎ মস্তিষ্কের যে হরমোন নিঃসৃত হয় যা আত্মবিশ্বাস ও প্রেরণা বাড়ায়, এই ডোপামিন, ডোপামিন হরমোন, যে আমাদের যে কনফিডেন্স
1: মানে আত্মবিশ্বাস,
2: আত্মবিশ্বাস সেটাকে, এটা কিন্তু বাড়ায় ডোপামিন হরমোন। আপনি যখন খেলবেন তখন সেখানে কিন্তু এই ডোপামিন হরমোন নিঃসৃত হয় এবং ডোপামিন হরমোন এগুলো সব হ্যাপি হরমোন।
1: আচ্ছা,
2: তারপর আরেকটা আছে সেরোটোনিন, এটা আপনাকে মুডকে তাজা রাখবে, সতেজ রাখবে, মুড, এটা মেজাজের হরমোন বলা হয়।
1: আচ্ছা আচ্ছা,
2: তো এটি মুড বা মেজাজ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে, এটা নিয়ন্ত্রণ, অর্থাৎ যে খিটখিটে মেজাজ সেখানের মধ্যে কিন্তু সেরোটোনিন একটা নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে এই হরমোনের মাত্রা বাড়ে, যা রাগ দুশ্চিন্তা এবং বিষণ্ণতা কমায়।
1: বাহ,
2: নিয়মিত খেলাধুলা করলে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অক্সিটোসিন, সাধারণত দলবদ্ধ খেলায়, আপনি বলেছেন যে দলবদ্ধ খেলা অর্থাৎ গ্রুপ গেমগুলা, সাধারণত দলবদ্ধ খেলায় যে খেলাধুলা বা টিম স্পোর্টসে অংশ নিলে এই ধরনের হরমোন নিঃসৃত হয়। অর্থাৎ দলবদ্ধ খেলা বলতে কি, যখন ফুটবল আমরা 11 জনে ফুটবল খেলি, ক্রিকেট আমরা 11 জনে খেলি, তখন এই দলবদ্ধ খেলাগুলোতে এই অক্সিটোসিন হরমোনটা নিঃসৃত
1: হয়। আচ্ছা,
2: তো এভাবে আমাদের এই এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এই হরমোনগুলো
1: চার ধরনের হরমোন
2: নিঃসৃত হয়,
1: তখনই হবে যদি খেলাধুলা
2: খেলাধুলার মধ্যে হ্যাঁ
1: সন্তান করে,
2: তাই
1: তো, ছেলে বা মেয়ে যারা আছে
2: তারা
1: যদি খেলাধুলা করে তবেই কিন্তু চার ধরনের হরমোন
2: নিঃসৃত
1: হবে, যেটা আমাদের জন্য ভীষণ উপকারী। বাহ, এই জিনিসটা ভীষণ ভালো লাগলো। এবং শ্রোতা বন্ধুরা শুনলেন, এই যে আপনার সন্তান ওরা খেলাধুলা করলে তবেই কিন্তু এই হরমোনগুলি নিঃসৃত হবে, অন্যথায় কিন্তু হবে না। সুতরাং আপনারা অবশ্যই আপনার সন্তানদের, সেই ছেলে হোক কিংবা মেয়ে, ওদেরকে অবশ্যই মাঠে নিয়ে আসুন, এবং ওদেরকে সুস্থ রাখতে গেলে মাঠে আনতে হবে আপনাকে। টিঙ্কুবাবু, আরেকটা জিনিস আপনাকে, আপনার থেকে জানতে চাইব, মোটর স্কিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে কি বলবেন?
2: হ্যাঁ, মোটর স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা যায়।
1: অবশ্যই,
2: জন্মগত ভাবে তো কেউ খেলাধুলা নিয়ে আসে না,
1: আসে না,
2: তো এদেরকে প্রতিনিয়ত আমরা গাছ যেভাবে চর্চা করি, এভাবে ছেলে মেয়েদেরও আমাদের শৈশব থেকে চর্চা করতে হয়। অর্থাৎ একটা বল ছুড়ে দিলেন আপনি মাঠে, অথবা বাড়ির উঠানেও করতে পারেন, সবসময় তো মাঠ পাওয়া সম্ভব নয়। এখন আমাদের যে জায়গা, শহর অঞ্চলের জায়গা, সেখানে মাঠ পাওয়া যায় না, তো বাড়ির উঠোনে আপনি একটা ক্রিকেট বল ছুড়ে দিলেন, একটা ফুটবল, ছোট ফুটবল, এটা নিয়ে আসো। এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে নিজেদের ছেলে মেয়েদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হয়। এবং ছোট ছোট দৌড়, যেমন 20 মিটার, 15 মিটার, এগুলোর মধ্যে যদি হার্ডেল রান যেটা, এগুলো করতে করতে আস্তে আস্তে আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট হয়। এবং স্কিল ডেভেলপমেন্ট হতে হতেই সে একটা খেলার দিকে তার যে এডিকশন অর্থাৎ নেশা যায়, সেই খেলার প্রতি সে উৎসাহিত হয়, পরবর্তী টাইমে সে সেই খেলায় অংশগ্রহণ করতে
1: সক্ষম হয়।
2: সক্ষম হয়,
1: সক্ষম হয়। আচ্ছা বলছি, এই যে কিছুক্ষণ আগে বললেন দলগত যে বিষয়টা, দলগত খেলা, আমরা যদিও এখন দলগত, একটা সময় ছিল দলগত খেলার ভীষণ গুরুত্ব ছিল, এখন কেমন জানি সবার মধ্যে একটা আলাদা আলাদা ব্যাপার চলে এসছে, নিজে শুধু নিজে বাঁচো, নিজে চলো, নিজে বাঁচো, এরকম একটা ব্যাপার চলে এসছে। সেক্ষেত্রে দলগত খেলা শিশুর মনোযোগ বা স্মৃতিশক্তি বাড়াতে কিভাবে সাহায্য করে?
2: অ্যাকচুয়ালি এখন শিশুদের মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে মোবাইল ফোনের এডিকশন।
1: একদম একদম,
2: যার জন্য এরা খেলতে চায় না, মাঠে যায় না, বন্ধু বান্ধব নেই ওদের, এরা শুধু মোবাইল ফোন পেলে
1: আসক্ত,
2: এদের ঘরেই আবদ্ধ করা যায়। শুধু মোবাইল ফোন দিলে দেখবেন ঘন্টার পর ঘন্টা ওরা কাটিয়ে দেয়।
1: ও শুধু তাই নয়, ওরা খাচ্ছে, কি খাচ্ছে সেটাও টের পাচ্ছে না।
2: এখনের যে শিশুরা, এরা এরা হারতে জানে না, এরা হারতে চায় না,
1: চায় না।
2: আমাদের কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু হার জিত উভয় আছে।
1: একদম,
2: আপনি দেখেছেন এখন বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ আগামী 20 তারিখ ভারতীয় সময় 12:30 আমাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, সেখানে আর্জেন্টিনা বনাম স্পেনের হবে। এখন প্রশ্নটা হচ্ছে এই খেলা আমাদের শিশুদের মধ্যে কতজন এর মধ্যে উৎসাহ,
1: কতজন দেখছে,
2: দেখছে কেন এগুলা ওরা দেখে না। এখন ওদের মোবাইল দিয়ে বসিয়ে দিন, মোবাইল দেখবে কিন্তু খেলাধুলা ওরা দেখতে চায় না। যেমন ইংল্যান্ড ইন্ডিয়া আপনার ওয়ানডে ক্রিকেট চলছে, সেখানের মধ্যে কয়জন এই খেলার মধ্যে আসক্ত এখন এখন পাওয়া যায় না। মোবাইল ফোনে সবাই আসক্ত হয়ে আছে, মোবাইল ফোনের প্রবণতা শিশুদের আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয় মোবাইল ফোন।
1: একদম একদম,
2: কিভাবে বলছি, মোবাইল ফোনে আমাদের বিভিন্ন ভিডিও গেম আছে, এরা খেলে, আপনি দেখেছেন কিছু, মানে ইদানিং কালে অনেক ঘটনা ঘটেছে, যারা মোবাইল ফোন দেখতে দেখতে শিশুরা আত্মহত্যা করে, অর্থাৎ মোবাইল ফোন থেকে শিশুদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হয় ছাদ থেকে লাফ দেওয়ার জন্য, এবং তারা যেভাবে দেখে একটা স্পাইডারম্যান কিভাবে লাফ দিচ্ছে এরাও প্র্যাকটিস করে, অর্থাৎ বাস্তবের সাথে এদের কোনো মিল নেই,
1: মিল নেই ঠিক।
2: তো এভাবে শিশুরা কিন্তু আস্তে আস্তে মোবাইল ফোনে আসক্ত হয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিচ্ছে, এবং গার্ডিয়ানও কিন্তু অর্থাৎ অভিভাবকরা এতে যোগ্য ভূমিকা পালন করছে।
1: ঠিক ঠিক,
2: কিভাবে অভিভাবকরা ফোন দিয়ে
1: ওদেরকে বিপদমুখী করে তুলছে,
2: ওদেরকে বিপদমুখী করে দিচ্ছে, এবং অভিভাবকরা চাইছে বাড়িতে দুষ্টামি না করুক, কিন্তু ছেলে মেয়েদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট ওরা দুষ্টামি করবে,
1: করবে
2: কিন্তু ওদের ওই যাতে দুষ্টামি না করে এর জন্য ওদেরকে আলাদা ভাবে মোবাইল ফোন দিয়ে বসিয়ে দেওয়া হয়। এটা অভিভাবকরা, আমি অনুরোধ করব আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, অভিভাবকরা যাতে ফোন না দিয়ে অন্তত পক্ষে মাঠে পাঠাবার ব্যবস্থা করে, একটা টাইম একটা সময় অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে আপনার এক ঘন্টা যদি আপনি মাঠে সময় দেন ছেলে মেয়েদের সাথে, ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, তাহলে ওদের মানসিক এবং শারীরিক অনেক উন্নয়ন ঘটবে।
1: এবং আমার মনে হয় তবেই গিয়ে, যেমন দলবদ্ধ যে বিষয়টা, দলবদ্ধ ছেলেমেয়েরা দলবদ্ধভাবে খেলতে পারলে তবেই তাদের মধ্যে উৎসাহ তৈরি হবে।
2: দলবদ্ধ খেলাধুলা অনেকগুলা আপনার উপকারিতা আছে, যেমন ভাব পরস্পর ভাবের আদান প্রদান, একজন একজনের মনের কথা বলতে পারে এবং সবাইকে সবাই চিনতে পারে। এখন দেখা যায় কেউ কেউকে জানে না, এক ক্লাসে পরে কেউ কাউকে চিনে না, এমনও অনেক ঘটনা আছে, একই সাথে পরে কিন্তু কেউর সাথে কারোর যোগাযোগ নেই। এই জিনিসটা থেকে এখনকার যুগের ছেলেরা কিন্তু পিছিয়ে আছে। যেমন মোবাইল ফোন, আমি মোবাইল ফোন সম্বন্ধে একটু শিশুদের ব্যাপারটা বলছি, মোবাইল ফোন কিভাবে ডিস্টার্ব করছে, একটা ডিস্টার্ব তো বললাম, কিভাবে শিশুদের মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে, আর একটা হচ্ছে মোবাইল ফোন থেকে নির্গত আলোরস মানে আলোক রশ্মি, সেটা মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়।
1: আচ্ছা,
2: মোবাইল ফোন থেকে সেই হরমোনটা যে কি করেছে শিশুদের, সেটা শিশুদের ঘুমের সমস্যা করে, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে এরা অন্তরা হয়ে দাঁড়ায়, আর 60% অর্থাৎ 60% সেখানে রেডিয়েশন শোষণ করে শিশুর মস্তিষ্ক। আমাদের সাধারণ মানুষ থেকে কিন্তু শিশুদের মস্তিষ্ক কিন্তু মোবাইল ফোন থেকে রেডিয়েশনটা বেশি শোষণ করে, যার ফলে শিশুদের, অনেক শিশুদের দেখা যায় ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার এই মোবাইল ফোন থেকেই হচ্ছে। কিন্তু তো সেখান থেকেও আমাদের শিশুদের বেরিয়ে আনতে হবে, শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে।
1: একদম একদম। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের শিশুদের মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে, বা যেটাকে আমরা আইকিউ বলি, কিন্তু সেটা বিকাশ হয়তো হচ্ছে না, হয়তো আমাদের পরিবেশগত কারণে হোক আর যাই হোক, সেখান থেকে এই খেলাধুলার মাধ্যমে সেই বুদ্ধিমত্তার বিকাশ সম্ভব, সেই নিয়ে আপনি কি বলবেন?
2: খেলাধুলার মাধ্যমে বুদ্ধিমত্তা, অর্থাৎ বলতে গেলে সবাইর সাথে যখন খেলাধুলা করবে, সে খোলা আকাশের নিচে অর্থাৎ মাঠের মধ্যে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ, সেখানে ছেলে মেয়েরা আসবে, তাদের সাথে পরস্পর ভাবের আদান প্রদান হবে, এরপরে এরা খেলবে, এদের যে মানসিক বিকাশ সেখানে কিন্তু সম্ভব।
1: এবং খেলতে গিয়ে হয়তো দেখা গেল তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে।
2: খেলাধুলা, এই খেলাধুলার ক্ষেত্রে একটাই প্লাস পয়েন্ট যেটা আমরা সবসময় বলি, যে সেখানে জয় পরাজয় শিখিয়ে

0: দে,
1: ঠিক একদম, অর্থাৎ
0: হারতে শিখতে হবে, খেললে মানে খেলাধুলা করলে
1: জয় করব এমন ব্যাপার নেই
0: না। এখনো কিন্তু ছেলে মেয়েরা, আমি আগেও একবার বলেছি যে হার মানতে রাজি না, ওরা জিততেই হবে যে কোনো প্রকারে। তো খেলাধুলা করলে কিন্তু খেলাধুলা আপনাকে জয় পরাজয় নিশ্চিত করবে, অর্থাৎ হারতেও শিখতে হবে, হারলেও এগিয়ে যা, প্রতিটা হারা আপনার পরবর্তী জীবনের উন্নয়নের জন্য একটা পিলার বা স্তম্ভ, অর্থাৎ হার থেকে
1: একদম
0: শিখতে হবে।
1: অর্থাৎ তার মধ্যে যে আবেগ, আবেগটাকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে সেই খেলাধুলার মাধ্যমে।
0: এইভাবে খেলাধুলা আবেগ যেরকম নিয়ন্ত্রণ হয়, মানসিক তার মানসিকতাকে নিয়ন্ত্রণ করা যায়।
1: আচ্ছা,
0: তো সেই ক্ষেত্রে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আবার স্মৃতিশক্তি, আপনার স্মৃতিশক্তিও কিন্তু বাড়ায়। এদের ছেলে মেয়েরা এখন আপনি দেখেন অনেকে বলে পড়াশোনায় ভালো নয়, পড়াশোনা করতে চায় না, এই ক্ষেত্রে কিন্তু খেলাধুলার একটা নির্দিষ্ট ভূমিকা আছে।
1: আচ্ছা,
0: আপনি সারাদিন ঘরের মধ্যে বসিয়ে রাখবেন শিশুদের, তো আপনার ওর বুদ্ধির বিকাশ কিভাবে ঘটবে? নিয়মিত খেলাধুলা করলে এর স্মৃতিশক্তি ও মনোযোগও বৃদ্ধি পায়, যেমন তার কারণ রক্ত চলাচল বৃদ্ধি পায়। শরীরের মধ্যে রক্ত চলাচল যখন বৃদ্ধি পায়, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে যায়, আর অক্সিজেন যে জায়গায় পৌঁছে সেখানের মধ্যে সতেজতা বৃদ্ধি পায়।
1: অবশ্যই
0: আমাদের শরীরে অক্সিজেন, এই কারণেই শিশুদের যে আমাদের বিভিন্ন এক্সারসাইজ করা হয়, আমাদের যে কোনো গেমে যেমন দৌড়াদৌড়ি, এগুলা করলে আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়,
1: বা মানসিক বিভিন্ন চাপ থাকতে পারে সেটাও কিন্তু দূর হয়,
0: দূর হয়।
1: বিষণ্ণতা থাকলে, একাকিত্ব, একাকিত্ব,
0: সবার সাথে মেশার সুযোগ থাকে,
1: থাকে,
0: এবং আত্মবিশ্বাস তৈরি করে। নতুন কোন খেলায় জয়লাভ বা দক্ষতা অর্জনের ফলে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাও বৃদ্ধি পায়।
1: ঠিক একদম, একদম একদম। শুধু তাই নয়, আরো একটা জিনিস দেখা যায় যে খেলাধুলার মধ্যে মাধ্যমে কি হয়, তাদের মধ্যে যে লাজুকতাটা ব্যাপার থাকে, লজ্জা ব্যাপার থাকে, জড়তার একটা ব্যাপার থাকে, সেটাও কিন্তু
0: সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাধুলা থেকে আপনি লিডারশিপ, নতুন প্রজন্মের যে লিডার, দেখুন একটা দল আপনি মনে করতে পারেন, একটা ক্রিকেট টিম, একজন অধিনায়ক থাকে,
1: ঠিক,
0: একজন সহ অধিনায়ক থাকে। অধিনায়ক মানে কি, পুরো দলটাকে সে পরিচালনা
1: কন্ট্রোল করবে।
0: তো এখান থেকে কিন্তু লিডারশিপ ট্রেনিং, আমাদের লিডারশিপ যেভাবে তৈরি হয় সেভাবে আমাদের খেলাধুলা থেকে কিন্তু মানে নতুন প্রজন্মের যে লিডার সেখানে তৈরি হয়, সেখানে কিন্তু আপনার কারণ আপনি যখন মাঠে নিয়ন্ত্রণ করবেন, এই ১১ জনের মধ্যে আপনি একজন অধিনায়ক, সে পুরো গোটা টিমটাকে নিয়ন্ত্রণ করবে। সেই ক্ষেত্রে দেখবেন একটা লিডার, একটা তার যে ডিসিশন দেওয়ার যে ক্ষমতা সেখানে বেড়ে যায় শিশুদের।
1: দেখা গেল একজন লিডার রয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছে, যেসব খেলোয়াড়রা রয়েছে, দেখা যায় তাদের মধ্যেও কিন্তু এরকম লিডারশিপ করার মানে ক্ষমতা
0: বেড়ে যায়,
1: বেড়ে যাচ্ছে
0: আস্তে আস্তে,
1: ওদের আত্মবিশ্বাস ফিরে আসছে, আমার পক্ষেও সম্ভব,
0: সম্ভব,
1: হ্যাঁ আমিও একদিন হয়তো ওই টিমটাকে পরিচালনা করতে পারবো।
0: এবং সেভাবে হয়, আপনি দেখেন ইন্ডিয়া টিমে দেখুন এখন প্রথম কে ছিল, আস্তে আস্তে কে হচ্ছে, শুভমন গিল করছে, তারপরে সূর্যকুমার যাদব
1: করছে, হ্যাঁ
0: করছে, তাই এইভাবে আস্তে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একটা টিমে অনেকগুলো অধিনায়ক এবং অনেক অধিনায়ক আন্ডারও খেলছে, আবার অনেক অধিনায়ক মানে শুধু যে আমি নেতৃত্ব দিব তাই নয়, নেতৃত্বও খেলতে হবে একজন আরেকজন অধিনায়কের ভিতরে।
1: এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় বর্তমান ডিজিটাল যুগে শিশুদের মাঠের খেলাধুলা অভ্যস্ত করতে তাদের অভিভাবকদের ভূমিকা অবশ্যই দরকার।
0: অভিভাবকদের আপনি দেখবেন ওদেরকে যেমন পড়াশোনার জন্য যেমন উৎসাহ করা হচ্ছে, ম্যাথ টিচার, ইংলিশ টিচার এদের নেওয়া হচ্ছে, কিন্তু মাঠে এদেরকে নেওয়া হয় না। তো অভিভাবকরা সময় নিয়ে ওদের মাঠে নিতে হবে, যেমন আরেকটা খেলাধুলার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন সুইমিং, কিছু কিছু খেলা আছে আপনার বল প্রয়োজন হয় না, সেখানের মধ্যে বল ছাড়াও খেলা যায়,
1: খেলা যায়,
0: যেমন খো খো, কাবাডি, সুইমিং, এদের মধ্যে কম্পিটিশন হয়। এই কম্পিটিশন, এই যেমন সুইমিং তো সর্বঙ্গের ব্যায়াম বলা হয়, এখানে কিন্তু আপনার শরীরের যেমন গঠন ঠিক হবে, পেশী শক্তি মজবুত হবে, সেরকম আপনি একটা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই ধরনের খেলায় আপনি অংশগ্রহণ করতে পারবেন।
1: তাহলে এর পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি যে আমাদের যে দৈনন্দিন ছেলেমেয়েদের যে পড়াশোনা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যেমন আমরা রুটিন করি, দৈনন্দিন জীবনে ছেলেমেয়েদের খেলাধুলাটাকেও আমাদের সেই দৈনন্দিন রুটিনে পড়াশোনার পাশাপাশি রাখা

0: রাখা উচিত, কি বলেন?
1: একদম যে কথাটা বলেছেন, আমরা স্কুলেও দেখতে পাই, স্কুলে যখন আমরা পড়াশোনা করে দেখবেন ওয়ার্ক এডুকেশনের একটা সাবজেক্ট, ফিজিক্যাল এডুকেশনের জন্য একটা সাবজেক্ট বা ফিজিক্যাল যে পিরিয়ড সেখানের মধ্যে রাখা হয়, ওই রকম আমাদের অভিভাবকদেরও সপ্তাহে অন্তত 5 দিন মাঠে নেওয়া উচিত। কারণ একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বলছে একজন ব্যক্তিকে ন্যূনতম 150 মিনিট সপ্তাহে শরীরচর্চা করতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য। অর্থাৎ এটা যদি আপনি গড়ে ধরেন তাহলে 30 মিনিট, আবার একদিন 150 মিনিট করলে হবে না।
0: আচ্ছা,
1: মানে প্রতিদিন 30 মিনিট করে কমপক্ষে, বেশি করলে কোনো আপত্তি নেই, কমপক্ষে 30 মিনিট করতেই হবে প্রতিটা মানুষ। এরকম ভাবে ধরেন তাহলে 5 দিনে কত হয়? 150 মিনিট। এটা কিন্তু হুর গাইডলাইন, হু বলছে যে শরীরকে সুস্থ রাখতে গেলে প্রতিদিন ন্যূনতম 30 মিনিট শারীরিক কসরত করতে হবে। তো এভাবে শিশুদেরও আপনি, শিশুকে আপনি প্রথমে তো আর ওই
0: একসঙ্গে লোড দেওয়া যাবে
1: না, আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে এটা প্রগ্রেস করতে হবে। তবেই যেমন মাঠে আপনি ছেড়ে দিলেন, মাঠে দৌড়াদৌড়ি করবে, আস্তে বলটা নিয়ে আসবে, একটা বল দূরে ফেলে দিলেন, আবার বলটা নিয়ে আসবে, আস্তে আস্তে এভাবেই শিশুদের যে পেশী শক্তির বিকাশ, শারীরিক বিকাশ, মানসিকতার বিকাশ ঘটে।
0: অবশ্যই শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন। এবার বিষয় হচ্ছে খেলা মাঠের অভাব তো রয়েছে নিঃসন্দেহে, এখন আমাদের বিশেষ করে শহরাঞ্চলে মাঠের অভাব রয়েছে। তা সত্ত্বেও শিশুদের, তাদেরকে যাতে পরিপক্ক করা যায় তার জন্য আমরা শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন ধরনের খেলাধুলার কথা আমরা বলেছি বা বলি, সেগুলো তাদের জীবনে কি ধরনের উন্নতি নিয়ে আসতে পারে, যাতে তারা, মাঠ হয়তো সেভাবে নেই ওদের, নেই আপনি যেটা বললেন ছোট জায়গার মধ্যে তারা একটা খেলাধুলা করলো,
1: ছোট্ট পরিসরও করা যায়। আপনি যদি মানে বাড়ির ছাদটা, যদি উপরের যে ছাদ, আপনি যেখানে অনেক জায়গা আছে সেখানে শুধু ছাদ আছে, ছাদের মধ্যে কিন্তু আবার এরিনা থাকতে হবে যেখানে জীবনের ঝুঁকি যাতে না হয়, সেখানের মধ্যে আপনার শিশুদের একটু খেলাধুলা করাতে পারেন। কারণ আমি অনেক জায়গায় দেখেছি ভারতবর্ষের অনেক শহরে ওই ছাদের উপরে আপনার এরিনা দিয়ে, অর্থাৎ নেট দিয়ে সেখানে শিশুদের প্র্যাকটিস করানো হয়, ক্রিকেট প্র্যাকটিস করছে নেট দিয়ে, মানে ছাদের উপর থেকে অনেকটা 20-25 মিটার উপরে চারদিক দিয়ে
0: নেট দেওয়া হয়েছে, ঘেরা দিয়ে দিয়েছে।
1: তারপর সেখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, ফুটবল প্র্যাকটিস করছে, দৌড়াদৌড়ি করছে, সেখানেও করা যায়। কারণ আমাদের যেহেতু যায় শহর অঞ্চলে, বিশেষ করে জায়গার অভাব, তো সেখানে সেফটি, মানে সেফটি অবলম্বন করে শিশুদের সেখানে প্র্যাকটিস করানো যায়,
0: প্র্যাকটিস করানো হচ্ছে, শারীরিক কসরত করানো হচ্ছে। অর্থাৎ তার স্বাভাবিক শারীরিক মানসিক বিকাশ করতে গেলে খেলাধুলার প্রয়োজন তো অবশ্যই লাগবেই। এবার আমরা সবশেষে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যাদের নিয়ে আমরা বারে বারে আমরা বলে থাকি স্পেশাল চাইল্ড, যাদের বিকাশে খেলাধুলা একটা ইতিবাচক ভূমিকা রাখে, সেই নিয়ে আপনি কি বলবেন?
1: সরকার কিন্তু এখন, আমাদের যে ভারত সরকার অথবা রাজ্য সরকার বলুন, এরা কিন্তু স্পেশাল চাইল্ডের উপরে কিন্তু এখন কাজ করছে। অর্থাৎ স্পেশাল চাইল্ডদের কিভাবে এদেরকে, মানে আমাদের যে সমাজে এদেরকে এদের মতো করে বাঁচতে দেওয়া যায়, এর জন্য কিন্তু স্পেশাল চাইল্ডের যখন খেলাধুলা করবে, আমাদের, আমি একটা ট্রেনিংও ছিলাম, আমি স্পেশাল চাইল্ডের উপরে একটা কোর্স করেছিলাম, একটা লেভেল 1 কোর্স করেছিলাম শুধু স্পেশাল চাইল্ডদের উপরেই, ওদের যে খেলাধুলায়, ওরা কিন্তু খেলাধুলা যখন করবে, ওরা কিন্তু সাধারণ ছেলে মেয়েদের মতো খেলাধুলা করবে না, ওদের অনেক সময় রাগ হবে, অনেক সময় এদের ওই যে রাগ সেটার উপরে কিন্তু যে পরিচালক, ও কিন্তু মাথা গরম করলে হবে না, ওর মতো করে ওকে চলতে হবে। অর্থাৎ সে একটা বল যখন খেললো, ও বলটা যেভাবে মারার দরকার, অর্থাৎ রাইট ওয়েতে যেভাবে খেলার দরকার, সে ওই এভাবে খেলবে না, অন্যদিকে মারবে, তো এর জন্য ওকে ওখান থেকে ছেড়ে দিলে হবে না। অর্থাৎ স্পেশাল চাইল্ডদের যদি ঠিক করতে হয়, ওদের মতো করে ওদের বাঁচতে হবে, আমাদেরও ওদেরকে বুঝতে হবে ওদের মনের ব্যাপারটা। ওরা সাধারণ বিষয় নিয়ে ওরা খেপে যায়, কিন্তু খেপে গেলেও ওদেরকে আমরা

0: শাসন করতে পারবো না ওদেরকে, বারবার বারবার করতে করতে ওরা ওই জায়গাটা একটা মানে নির্দিষ্ট জায়গায় ওরা আসবে, ওদের মনের পরিস্থিতিকে আমরা বুঝতে হবে।
1: অবশ্যই স্পেশাল চাইল্ডদের নিয়ে আমরা আবারও অন্য কোনো অনুষ্ঠানে আবারও দীর্ঘ সময় ধরে আমরা কথা বলবো। আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। আমরা আজ অনেকগুলি বিষয় নিয়ে কথা বললাম এবং আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জাতীয় রেফারি টিঙ্কু দে। টিঙ্কুবাবু, আমাদের সময় ফুরিয়ে গেছে, তো আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
0: ধন্যবাদ আমাকে এই ধরনের প্রোগ্রামে, অর্থাৎ শিশুদের প্রোগ্রামে আমাদের আমন্ত্রণ করার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই মাঠে ময়দানে অনুষ্ঠানে বিষয় ছিল খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ, এবং দীর্ঘক্ষণ ধরে এই নিয়ে কথা হল। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোন অনুষ্ঠানে। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান মাঠে ময়দানে। অনুষ্ঠানে আজ শুনলেন খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, এ নিয়ে বললেন জাতীয় রেফারি টিঙ্কু দে। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন সঞ্জীব দাস। আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন চলতি সংসদীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে।

0: তেরো মিনিট হয়ে
1: 3 মিটার
0: 40 সেকেন্ড,
1: 819 কিলো
0: সুন্দর
1: হার্টজ, টিআরএম
0: বিলকুল
1: 810 কিলো হার্টজ পর।
0: শিল্পী
1: ইস ওয়াক্ত রাত কি 10:03 মিনিট হুয়ে হ্যায়
0: বন্দোপাধ্যায়।
1: আইয়ে আপ সুনতে হ্যায় কাশিফ আহমদ কি গজলো কো হামারে কার্যক্রম গুলদস্তা মেয়ে।

এতক্ষণ পরিবেশিত হল বিবাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী ছিলেন তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতে বাণী। অনুষ্ঠানে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান সকাল 6:10। নিবেদনে সুভাষিস মুখোপাধ্যায়। হায়ুংনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান শুনবেন সকাল 6:25। 6:55 শুনবেন আমাদের অনুষ্ঠান পরিচিতি। 7টায় অনুষ্ঠান আজ সকালে, 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, শিল্পী ছবি রায়। 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ। ছায়াগীতি শুনবেন সকাল 8:15। 8:30 শুনবেন পদ্মাপুর অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, বিষয় নেতার জন্ম ও পদ্মার জন্ম বিবরণ শুনবেন এর সপ্তম পর্ব। পরিবেশনায় কৌশিক রায় এবং সহশিল্পী বৃন্দ।

নটায় দিল্লিকেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 শুনবেন গানে গানে, 10টায় দিল্লিকেন্দ্রের হিন্দি সংবাদ, দেশান্তবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10:05, 10:30 রয়েছে ভজন, শিল্পী অনুপ জলোটা, বেলা 11টায় দিল্লিকেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককপরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 2টায় শুনবেন মধ্যাহ্ন সংবাদে দিল্লি কেন্দ্র থেকে কিষাণ কথা 2:15। আমি নারী 2:30 অনুষ্ঠান প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন জুমাপাল শিক্ষিকা, পরে শুনবেন অনুরূপা। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, বিবিধ ভারতের রাষ্ট্রীয় সভার অনুষ্ঠান শুনবেন 3:05। বিকেল 5টা এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10। 5:45 শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়। অনুষ্ঠানে প্রথমে শুনবেন তন্দ্রাচ্ছন্ন নিয়ে কিছু কথা, পরে শুনবেন কয়াতি দেববর্মার কণ্ঠে ককবরক গান, কিষাণবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গল গান শুনবেন, এর অষ্টম পর্ব, বিষয় শিবের সহিত পদ্মার কৈলাসে গমন, পরিবেশনে কৌশিক রায় এবং সহশিল্পী বৃন্দ। 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, মনে মতো গান লাইভ ফোন ইন রাত 8:05। 9টায় যুববাণী, 9:30 শুনবেন সারগম অনুষ্ঠানে মিয়াকি মলহরাকে বাঁশুরি বাজায় শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 10টা শুনবেন চলতি সংসদীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন অনুষ্ঠান সূচি, আকাশবাণী বিলোনিয়া, শেষ হল আমাদের অধিবেশন।

বাঁশুরি বাজায় শোনাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। দশটা শুনবেন চলতি সংসদীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শেষ হল আমাদের অধিবেশন।